রেইনকোট কি শুধু বর্ষার জলই আটকায়? মানে জল আটকানোই কি রেইনকোটের একমাত্র কাজ? সেটা কিন্তু নয়, বুঝলেন তো। রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে রেইনকোটকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে রেইনকোট বলতেই আমাদের মনে হয় যে জল থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য একটি কোট, অর্থাৎ একটি পোশাক। কিন্তু একটু খুঁটিয়ে দেখলে বোঝা যায় যে রেইনকোট কিন্তু শুধুমাত্র জল আটকায় না, তার সঙ্গে হাওয়াও আটকায়। এক বড় মাপের উইন্ড চিটার হচ্ছে এই রেইনকোট, কিন্তু তাকে এই ভূমিকার জন্য কেউ অ্যাসাইন করে না, কি দুঃখ ভাবুন তো। রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি এখন, যার উপরান্তে রেইনকোটকে নিয়ে আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

রেনকোট ঠিক কবে থেকে আমাদের জীবনের সঙ্গে আছে বলুন তো? শুনলে তাক লেগে যাবেন। অ্যাকচুয়ালি 1835 খ্রিস্টাব্দে চার্লস ম্যাকিন্টোশ প্রথম রেনকোট বানান, এবং তারই সঙ্গে একদম কিছুদিনের মধ্যেই রেনকোট গোটা বাজার ছেয়ে ফেলে, যা কিনা এখনো পর্যন্ত জারি আছে। আর 1835 খ্রিস্টাব্দে যে রেনকোটগুলো তৈরি হতো তাকে ম্যাকিন্টোশের নাম অনুসারে শর্ট ফর্মে ম্যাক বলে ডাকা হতো। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে, জারি ছিল রেনকোটকে নিয়ে। রেনকোটকে নিয়ে এরকম অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কি না প্রচণ্ড চমকপ্রদ। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানার আমাকে আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলার আছে, যে এই রেনকোটকে নিয়ে কিন্তু আরও অনেক কথা বলার আছে, অনেক কথা শেয়ার করার আছে। কাজেই আগামীকালও আমাদের আড্ডাটা জারি থাকবে এই রেনকোটকে নিয়েই। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, টেক কেয়ার, খুব ভালো থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং অবশ্যই আড্ডা আছে, কথা আছে, তার সাথে সাথে ভালো গানও আছে। মন ভালো করার গানগুলো আজকেও কিন্তু আপনাকে শোনাবো। তার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে থাকতে হবে এই আড্ডায় সেই অবধি এবং রিকোয়েস্ট করতে হবে আপনার পছন্দের গানগুলো যেগুলো আমি শোনাতে পারি। তাই বেশ কথা না বলে আড্ডার দিকে এগোনো যাক। একটা ছোট ব্রেক নিচ্ছে, ব্রেক নিয়ে ফিরছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলা.com, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমরা যারা ভালোবাসি ঘুরতে, তারা কিন্তু সবসময় কোথাও একটা যাওয়ার জন্য প্ল্যান করি, সেটা সমুদ্র হতে পারে, সেটা পাহাড় হতে পারে। আবার অনেক সময় এই সব কিছুর বাইরেও কিন্তু অনেক সময় এমন একটা জায়গা খুঁজে যেখানে নিজেদের প্রিয়জনদের সাথে সময় কাটাতে পারে, সেটা অ্যামিউজমেন্ট পার্কও হতে পারে। তো অ্যামিউজমেন্ট পার্কের কথা যখনই বলছি, তাহলে বলা যাক যে আমেরিকায় অবস্থিত ইন্ডিয়ানার একটি ওয়াটার পার্ক আছে, এবং সেখানে কি কি ধরনের ওয়াটার স্লাইড আছে এবং কিভাবে আপনি বিনোদনমূলক জিনিসপত্র খুঁজে পাবেন বা কতটা আনন্দ উপভোগ করতে পারবেন, সেই সবটা নিয়ে আজকের আড্ডা।

ইন্ডিয়ানা.কম এ আজকে ইন্ডিয়ানা ওয়াটার পার্ক নিয়ে কথা বলছি। ঠিক ইন্ডিয়ানা ওয়াটার পার্ক বললে একটু ভুল হবে, জায়গাটার নাম হচ্ছে হলিডে ওয়ার্ল্ড ওয়াটার পার্ক, যেখানে রয়েছে নানান ধরনের ওয়াটার স্লাইড, রয়েছে ওয়াটার কোস্টার, রয়েছে অনেক অনেক রাইডস, এবং শুধুমাত্র ওয়াটার রাইডস ছাড়াও কিন্তু এমনি যে রোলার কোস্টার, এমনি যে রাইডগুলো আছে সেগুলো কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। সব থেকে বড় কথা, যেমন বাচ্চারা আনন্দ করতে পারবে চিলড্রেন্স পার্কে, তার সাথে সাথে বড়রাও কিন্তু এখানে উপভোগ করতে পারবে। তাছাড়াও একটা দুর্দান্ত জিনিস রয়েছে এই ওয়াটার পার্ক।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

যে ওয়ার্ল্ড ওয়াটার পার্কে রয়েছে বিশ্বের দুটি লংগেস্ট ওয়াটার কোস্টার, এবং অবশ্যই এটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত রয়েছে, এবং তার সাথে সাথে আরো অনেক কিছু রয়েছে যেটা বলছিলাম। এবং তার সাথে সাথে যেটা মজার সেটা হচ্ছে, আমরা অনেক সময় দেখি যে এমন কোন ওয়াটার পার্কে গেলাম যেখানে গ্রুপরা মিলে একসাথে উঠতে পারলাম না, একটা রাইডস ভেঙে ভেঙে যেতে হয়। সেক্ষেত্রেও কিন্তু কিছু কিছু রাইডস আছে যেখানে আপনারা 6 জন যেতে পারেন, কিছু কিছু রাইডস আছে যেখানে আপনারা 4 জন যেতে পারেন, আবার যেখানে যেখানে 2 জন যেতে পারেন সেরকম কিছু রাইডস কিন্তু আছে। কিন্তু বাচ্চাদের জন্য বলা যেতে পারে একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা, যেখানে আপনি আপনার সানডেটা দুর্দান্ত ভাবে কাটাতে পারেন।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আটাটা স্পেশালি একটু অন্যরকম, এই কারণেই আমাদের মনের মধ্যে এমন কিছু কিছু কথা থাকে যে কথাগুলো হয়তো ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা অনেকেই সেই কথাগুলোকে গুরুত্ব দিই না। হয়তো ছোট কথা, কিন্তু মনে হয় বেকার, এরকম কথার কোনো মানে হয় না। কিন্তু এই মানে না হওয়া কথার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আসল গভীরতা। একটা শব্দ যদি আপনাদের বলি যে কিছু নেই, অনেকেই আছেন এই কিছু নেই যখন আপনি বলবেন আরে ওখানে কিছু নেই, যাওয়ার দরকার নেই, তখনই কিন্তু এর মধ্যে একটা রহস্যের গন্ধ পাওয়া যায়। কিছু নেই মানেই কিছু তো আছে, তাহলে কেন কিছু নেই সেটাকে ভাবতে হবে। এই যে কিছু নেই মানেই কিছু আছে, সেটাই আমাদের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ও অতটা ভালো নয়, কেন ভালো নয়, এতবার কেন কথাটা বলা হচ্ছে, নিশ্চয়ই এর মধ্যে কোথাও একটা ব্যাপার আছে। ভালো নয় নাকি ও ভালো বলেই ভালো নয় ভাবা হচ্ছে। পয়েন্ট টু বি নোটেড। আমাদের আড্ডা আজকের এই নিয়ে, কিছু নেই, সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও আজকের এই স্পেশাল আড্ডা শুধুমাত্র গান মুসাফিরে রেডিও বাংলা নেট ডট কমে। শুনতে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাকটু ফিরে এলাম আবারও আজকের এই স্পেশাল আড্ডা শুধুমাত্র গান মুসাফিরে। সঙ্গে আছি আমি শৌভিকা, সঙ্গে আছেন আপনারা। আড্ডা চলছে কিছু নেই নিয়ে। তো দেখবেন আমাদের চোখে হঠাৎ করে অজান্তে কখনো কিছু পড়লে আমরা কিন্তু খুব, কেউ আছে খুব তীক্ষ্ণভাবে দেখা যায়, ব্যাপারটাকে পর্যবেক্ষণ করতে হয় ভালো করে, চোখটাকে দেখে তারপর বলে না কিছু নেই, কিন্তু তারপরেও কড়কড় করছে বা জল পড়ছে বা যে এই ব্যাপারটার মধ্যে আছে যার মনে হচ্ছে হ্যাঁ সত্যি কিছু আছে, সে কিন্তু বারবার না কিছু আছে। হালকা যদি চোখের কোথাও একটা ছোট্ট, যদি ওই আমাদের মাথার চুল বা এরকম কিছু আটকে থাকে, তাতেও কিন্তু চোখ কড়কড় করে, লাল হয়ে যায়, জল পড়ে এবং অস্বস্তি একটা ফিল হয়। কিছু নেই মানে এক চান্সে দেখে অনেকেই ভাবে না তো কিছু নেই, কিন্তু কিছু তো আছে যার জন্য আমার চোখটা কড়কড় করছে। তার মানে কোথাও না কোথাও এই কিছু না থাকা ব্যাপারটার মধ্যেই কিন্তু অনেক বড় করে কিছু থাকে, আর সেটাই আমরা সঠিকভাবে পর্যবেক্ষণ করি না, অনেক সময় এড়িয়ে যাই। সঙ্গে থাকুন, আবারও ফিরব পর্যবেক্ষণ করে। এখন গান, এখন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ভালোবাসা এমন একটা শব্দ যে শব্দের মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে থাকে। হয়তো ভালোবাসা কখন হয় একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের, কেউ কিন্তু বুঝতে পারে না। বারবারই সে নিজেকে তাই বলে, দূর কিছু নেই, ওর সঙ্গে আমার কিছু নেই। কিন্তু কোথাও সে কোথাও আঘাত দিলে বা সে কোথাও দূরে চলে গেলে মনের ভেতরটা কীরকম একটা অদ্ভুত ফিলিংস হয়, সেই অনুভূতিটাই কিন্তু কিছু আছে। তাহলে কেন এর প্রতি আমার এই ব্যাপারটা তৈরি হচ্ছে, কেন দূরে চলে যাচ্ছে বলে আমার এত কষ্ট হচ্ছে? তার মানে আমি কোথাও না কোথাও এক মুহূর্ত হলে ওকে ভালোবেসে ফেলেছি। তার মানে বুঝতেই পারছেন, কিছু নেই মানেই কিছু আছে। মনে মনে নিজেকে হয়তো সান্ত্বনা দিচ্ছি, না না ওরকম নয়, ও ঠিক আছে, ওরা হতেই পারে, কেউ দূরে চলে গেলে এরকম ব্যাপারটা হয়। কিন্তু কেন হয় ভাই, এতটা তো বেশি হয় না, হওয়ার একটা লিমিট থাকে। কিন্তু এই লিমিট যখন ক্রস করে যায় তখনই মাথায় চিন্তাটা ঘোরে, তার মানে কি সত্যি প্রেমে পড়লাম ওর ভালোবেসে ফেললাম, ব্যাপারটাই জায়গায় দাঁড়িয়ে থাকে, তাই না? তার মানে কিছু আছে বস, কিছু অবশ্যই আছে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলাদেশ .com।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

লুকিয়ে লুকিয়ে অনেকেই অনেক মজা করেন, আর সেই মজাগুলো আমরা অনেকেই ধরতে পারি না। হয়তো লুকিয়ে নেপথ্যে কিছু এনে দাঁড় করিয়ে রেখেছিয়েছেন, আমরা জানতে পারছি না। তাহলে কী হলো, তুমি এত লুকোচ্ছ কেন, কী আছে তোমার হাতে? কিছু নেই, না না কিছু নেই। এই যে ব্যাপারটা, এর মধ্যেই কিন্তু কিছু আছে। হ্যাঁ, গান মুসাবিদের আড্ডা জমে উঠেছে কিছু না থাকাটাকে ব্যাপারকে কেন্দ্র করে। তো আজকের এই প্রথম থেকে যখন শোটা এগিয়ে নিয়ে চলছিলাম, বা কিছু নেই মানে কী নেই ভাই, কিছু তো আছেই, এই কিছু আছের এক একটা করে পর্দা সরছে, তাই না? এর আগে ভালোবাসার কথা বললাম, এবার যেটা বলবো সেটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। এবং সেই কিছু না থাকের মধ্যে 50 বছরের একটা সম্পর্ক, তাদের জীবনের এই মুহূর্তে দাঁড়ানো বিবাহিত জীবন 50 বছরে পরিপূর্ণ হলো। তো সেই দিন একজন দম্পতি তাদের 75 বছরের বয়স আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে যখন 50 বছরের বিবাহবার্ষিকী পূর্ণ করে, তখন ভদ্রলোক যখন বাইরে থেকে এসে নেপথ্যে পিছনে একটি সুন্দর গোলাপ নিয়ে দাঁড়িয়ে থাকে, তখন কী ব্যাপার, তুমি এরকম লুকোচ্ছ কেন, কী আছে হাতে? না কিছু নেই। না কিছু নেই তো হতে পারে না, কিছু নিশ্চয়ই আছে। তখন সে সেই গোলাপটি বার করে বলল, শুভ বিবাহ বার্ষিকী। তার মানে ভাবুন তো, কিছু না থাকার গভীরতা কত বেশি। লড়াই এভাবেই চালি থাকে, তাই কিছু নেই নয়, কিছু আছেই, এটাই ভাবতে হবে। আর সেইভাবেই সম্পর্কগুলো এগিয়ে চলে, দূরত্ব পিছু হাঁটে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

তো ব্যাক টু ব্যাক আবারও ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা গান মুসাফিরে কিছু নেই এর কথা নিয়ে। তো সত্যি আমরা এই যে বন্য প্রাণীদের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ি, আবদ্ধ হই, তাদের প্রতি ভালোবাসা তৈরি হয়, কি সেখানেও কি বলা যায় কিছু নেই? আছে তো, অবশ্যই আছে, যত্ন আছে, শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, তবেই না আপনার এই পোষ্যগুলো আপনাকে বারবার করে বিরক্ত করে, আপনাকে ভালোবাসে, আপনার সামনে এসে ল্যাচ নাড়ে বা আপনাকে জানান দেয় যে ওই আপনার প্রিয় বন্ধু। তো এভাবেই তো একটা কিছু না থাকার মধ্যে এগোতে এগোতে এগোতে কিছু থাকার একটা সম্পর্ক তৈরি হয়। আর এটাই তো জীবন, সম্পর্ক তো মায়ার মতো বেঁধে থাকে, তৈরি হয় হঠাৎ। আর এই হঠাৎ তৈরি হওয়া সম্পর্কগুলো এবং ভাবনাগুলো আগামী দিনে একটা বড় জীবনের ইঙ্গিত দেয়, সম্পর্কের ইঙ্গিত দেয়। তাই কিছু নেই নয়, এই কিছু না থাকার মধ্যে সবসময় জানবেন কিছু না কিছু আছে। আর এই কিছু না কিছু থাকাকে নিয়েই আমাদের ভালো থাকার একটা অধ্যায় শুরু হয় এবং শেষ হওয়াটা কিন্তু আপনার হাতে। আপনি যদি বুঝতে না পারেন কিছু নেই মানে কিছু নেই সত্যি, তাহলে কিন্তু ভুল, আপনি হেরে গেলেন। কিছু সত্যিই থাকবে, সন্ধান করুন। বা এখন যদি সেরকম কোনো পরিস্থিতির মধ্যে আপনি থাকেন, তবে আমি ডেফিনেটলি বলছি একটু চোখ কান খোলা রাখুন, কিছু পাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। এভাবেই জুড়ে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

চারিদিকে পুজো পুজো গন্ধ, আর পুজো পুজো গন্ধ মানেই নানা রকম সাজ, পুজোর সাজ। সত্যি পুজোয় কেমন সাজবো সেটা বোধ হয় কোনো বছরের পুজোর শেষ থেকেই আমাদের প্ল্যানিংটা শুরু হয়ে যায়, কারণ বাঙালির কাছে পুজো মানে আবেগ, পুজো মানে দারুণ এক্সাইটিং কিছু ব্যাপার এবং পুজোয় জমিয়ে সাজের জিনিস কেনা। তো আমার এরকম প্রচুর গল্প আছে সাজ কথা, আমার পুজোর সাজের কথা নিয়ে আপনার সঙ্গে আমি আড্ডা দেবো আজকের এই ঘন্টায়। আপনারও নিশ্চয়ই পুজোর সাজ নিয়ে প্রচুর গল্প আছে। +447503965712 এই নাম্বারে চটপট আমাকে জানান, আর শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিউজ ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com আর ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আপনি যদি এখনও ফলো না করে থাকেন তাহলে চটপট গিয়ে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিন। আজকে কথা হচ্ছে সাজ নিয়ে, পুজোর সাজ কথা। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই আমি সাজতে বেশ ভালোবাসতাম, মানে এখন আমি সাজতে ভীষণ ভালোবাসি। ছোটোবেলায় যখন শপিং করা শেষ হয়ে যেত, মানে জামা কাপড়, তো তখন প্রচুর লোকজন রিলেটিভস দিত, নিজেও কিনতে যেতাম বাবা মায়ের সঙ্গে। যখন ওই পুজোর শপিংটা শেষ হয়ে যেত তখন শুরু হতো সাজের জিনিসের শপিং করা। আমি একটা কাগজে লিস্ট করতাম আমার এই এই জিনিসগুলো সাজের, সেগুলো আমার লাগবে পুজোর সময়। সেটা ছোটোখাটো যে কোনো জিনিস, মানে একটা লম্বা লিস্ট হতো সেটা। তো আমি সেই লিস্টটা বাবাকে দিতাম, বাবা কাজের ফাঁকে কোনো একটা দিন সেই লিস্ট মিলিয়ে জিনিসগুলো আমাকে এনে দিতেন। এবং লিস্টে কিছু কিছু জিনিস যখন মিস হয়ে যেত বা কোনো জিনিসটা পেতেন না, সেইগুলো নিয়ে আবার একটা লিস্ট হতো। এই করে আমার সাজের লিস্টগুলো অনুযায়ী বাবা সব সাজের জিনিসগুলো আমাকে এনে দিতেন। আমার ফ্যাশন আইকন যদি বলা হয়, ছোটোবেলা থেকে আমার ফ্যাশন আইকন আমার বাবা। সো এটাই ছিল আমার পুজোর গল্প। আরও সাজ কথা নিয়ে গল্প আছে, কিন্তু আপনার গল্পটাও তো আমার সাথে শেয়ার করতে হবে। +7475039657712 শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি আরও কয়েকটা গানের পর।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

মানে বিভিন্নভাবে মানে সিঙ্গারের বক্সের পিছনে অনেক রকম ডিজাইন থাকতো, সেই অনুযায়ী টিপ পরো বা ইউনিক কোনো ডিজাইন যদি থাকে, তো ওইটার প্রতি না একটা আলাদা আমার প্রেম ছিল। এখন হয়তো সিঙ্গার খুব একটা পাওয়া যায় না, বা পাওয়া গেলেও এখন খুব রেয়ার সেটা লোকে ইউজ করে, বা টিপের টিপ এখনও আমরা পড়ি, কিন্তু টিপ পরার ধরনটা সেই তখন যে ট্রেন্ডটা ছিল সিঙ্গার দিয়ে টিপ পরা সেটা খানিকটা কমে গেছে। এরকম অনেক গল্প করব, অনেক আড্ডা দেবো, তার আগে গানও তো শুনে নেব। ফিরছি গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন এরূপ দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যালেন সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিউজ ডট কমে। মন যখন নিরুদ্দেশ, পুজোর সাজ, পুজোর সাজ মানে তো দারুণ স্পেশাল একটা ব্যাপার, মানে সেটা যেন মা দুর্গার সাজটা দেখলে মনটা ভীষণ ভালো হয়ে যায়। ডাকের সাজ, তারপরে বিভিন্ন গয়না দিয়ে মায়ের যে সাজ, সেটা দেখলে না একটা অদ্ভুত শান্তি আসে। মানে মায়ের দু চোখের দিকে তাকিয়ে থাকলে একটা মনের মধ্যে একটা দারুণ পরিতৃপ্তি হয়। আর আমার সবথেকে প্রিয় ডাকের সাজ, মানে মাকে যখন ডাকের সাজ দিয়ে সাজানো হয় সেটা দেখতে কি ভারী অদ্ভুত সুন্দর লাগে সত্যি। মানে পুজোটা মানে একটা অন্যরকম অনুভূতি আমাদের কাছে, সকলের কাছেই। আর মায়ের সাজ নিয়ে তো মানে বলার কিছু থাকে না, মানে সব রকম, মানে যিনি যেইভাবেই মাকে সাজান না কেন সবটাই যেন মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে। ফিরছি আরও কয়েকটা গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নিউজ ডট কমে।

0: কে জানে কি
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি
1: পরপাশে
3: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
5: Bangalir adda mane কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
6: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

বলছিলাম, গানের বিরতির পর আপনি শুনছেন নানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ। আর একটা বিশেষ সাজের কথা আমি বলি, তখন না ক্লাস থ্রি কি ফোর এক্স্যাক্টলি আমার মনে নেই, আমি অষ্টমীর দিন আমার দিদানের হলুদ লাল বেনারসি পরেছিলাম, এবং সেই বেনারসি পরে আমি যখন প্যান্ডেলে গেছি সবাই আমাকে বলছিলেন ছোট্ট দুর্গা ঠাকুর। সেই কমপ্লিমেন্টটা আমার আজও ভীষণ স্পেশাল লাগে, মানে এতটাই সুন্দর লাগে। এবং সাজের ছবিও আছে আমার কাছে, ছোটোবেলার সাজটা সত্যি অন্যরকম থাকে, মানে ওই দিদানের স্পেশাল বেনারসিটা পরেছিলাম এবং প্রত্যেকটা মানুষ দেখে মুগ্ধ হয়েছিলেন এবং বলেছিলেন ছোট্ট দুর্গা। সেটা শুনতে সত্যিই খুব ভালো লেগেছিল, এবং আজ থেকে প্রায় 3 বছর আগে সেই শাড়িটা আমি আবার রিপিট করে পরি, এবং তখনও একজন বাচ্চা এসেছিলেন আমাদের বাড়িতে, পুজো হয় পুজোর সময় একজন বাচ্চা এসেছিলেন অঞ্জলি দিতে, এবং সে এসে আমাকে বলেছিলেন যে দিদি তোমাকে না দুর্গা ঠাকুরের মতো লাগছে। আমি বুঝতে পারি না ওই শাড়িটার মধ্যে কিছু ব্যাপার আছে না, ওই শাড়িটার মধ্যে যখন আমি যাপন করি তখন আমার অন্যরকম লাগে, সেটা আমি সত্যি জানি না। এই শাড়ির গল্প, এই সাজটা সত্যি আমার কাছে ভীষণ স্পেশাল। পুজো সবার খুব ভালো কাটুক, পুজোর সবাই ভীষণ ভালো করে পুজোয় সাজুন, আনন্দ করুন, আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

রাম গরুড়ের ছানা হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না না না না না, হাসতে একদম মানা নেই। কারণ আজ আমরা এমন এক শহরের গল্প শুনব যেখানে থাকতে হলে অবশ্যই হাসতে হবে, কারণ এই শহরে এইরকম রাম গরুড়ের ছানাদের কোনো জায়গা নেই। গোমরা মুখ করে থাকলে একদম চলবে না, সেই শহরে থাকতে হলে দিনে অন্তত একবার হাসতে হবে। আর সেই শহরের গল্প নিয়ে আজ আমাদের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা এমনই এক শহরের গল্প শুনব, কারণ সেখানকার মানুষরা সবসময় হাসি খুশি থাকেন, কারণ সেখানে এমনই আইন যে গোমরা মুখ করে থাকা একদম চলবে না, তাই রাম গরুড়ের ছানা হতে চাইলেও হওয়া যাবে না। আর সেই শহরের গল্প নিয়ে থাকবো, তবে এখন পরপর তিনটে গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

শহর যেখানে সুকুমার রায়ের একুশে আইনের কোনো জায়গা নেই, এমনকি তার সেই রামগুরুরের ছানারাও সেখানে থাকতে পারবেন না। কারণ এই শহরে থাকতে হলে হাসতে হবেই, আর সেই শহরের গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজকে যেই শহরের কথা বলছি সেই শহরের নাম জাপানের ইয়ামগাতা, আর সেখানেই রয়েছে এমন এক আইন। কারণ এই শহরে থাকতে গেলে হাসতে হবে, আর এটা কোনো পরামর্শ নয়, এটা একেবারে দস্তুর মতো নির্দেশ। সদ্য সেখানে এক আইন প্রণয়ন করা হয়েছে, আর সেখানে বসবাসকারী মানুষজনকে দিনে কম করে একবার হাসতেই হবে। আর মানুষের হাসিকেও যে এইরকম আইনের আওতায় আনা যায় সেটা বোধহয় বিশ্বে প্রথম এই শহরই দেখালো। তবে এটা কোনো ফতোয়া নয়, বরং শহরবাসীর যাতে মানসিক উপকার হয় সেই চিন্তা করেই কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে বা সেখানকার বিশেষজ্ঞরা নিয়েছেন। আর এমনই এক শহর এই জাপানের ইয়ামগাতায় এই যে হাসির কথা বা হাসির এত গুরুত্ব দেওয়া হচ্ছে সেই সব গল্প থাকবে আমাদের আজকের পপকর্নে। তবে এখন পরপর দুটো গান আপনার জন্য, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com।

আমাদের জীবনে হাসির একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিদিন হাসাটা কিন্তু আমাদের শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকার জন্য অত্যন্ত জরুরি। আর সেই কথা মাথায় রেখেই বিশেষজ্ঞরা শহরবাসীর উপকারের কথা চিন্তা করে এমন এক পদক্ষেপ নিয়েছেন, আর সেটা জাপানের ইয়ামগাতায়। সেখানে এক আইন প্রণয়ন হয়েছে যে সেখানে বসবাসকারী মানুষজনকে দিনে কম করে একবার হাসতেই হবে। এটা বোধহয় বিশ্বের প্রথম কোন এক শহর যেটা বোধহয় দেখালো যে কিভাবে হাসিকেও আইনের আওতায় আনা যায়। আর সেই শহরের গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। এই যে হাসিকে এতটা গুরুত্ব দিয়েছে ইয়ামগাতার প্রশাসন, এক্ষেত্রে আইন অনুযায়ী প্রতিটি শহরবাসীকে প্রতিদিন অট্টহাস্য বা চাপা হাসি কিছু

না কিছু উপায়ে হাসতেই হবে। আর প্রতি মাসের অষ্টম দিনটিকে হাসির মধ্যে দিয়ে সুস্বাস্থ্য দিবস হিসেবে পালন করতে হবে ইয়ামগাতার বাসিন্দাদের। এমনকি সেখানকার প্রশাসন শহরের প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছেও জানিয়ে দিয়েছেন যে কর্মস্থলে যেন হাসির একটা পরিবেশ বজায় থাকে, যাতে কর্মীরা সকলে যেন হাসতে পারেন। আর এটা নিশ্চিত করতে হবে সেই প্রতিষ্ঠানের কর্তাদেরই। এমনভাবেই হাসিকে যে একটা গুরুত্ব দিতে হবে আমাদের জীবনে, সেটাই কিন্তু বোঝা যাচ্ছে এই আইনের মাধ্যমে। আমাদের এই আজকের এই আড্ডাটা জারি থাকবে, তবে এখন থাকছে গান আপনার জন্য। ফিরে আসছি গানের উপরে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

রেডিও বাংলানেট ডট কমে শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এমন এক শহরের গল্প করছি যেখানে থাকতে হলে সেখানকার বাসিন্দাদের দিনে অন্তত একবার হাসতেই হবে। শুনলে অবাক লাগলেও এমনই এক আইন প্রণয়ন করেছে জাপানের ইয়ামগাতায়। সেখানকার প্রশাসন হাসির যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের জীবনে, আসলে মানুষের জীবনে হাসিটা প্রতিদিনই ভীষণভাবে প্রয়োজন শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকার জন্য। আর সেই জন্যই সেখানকার যে বিশেষজ্ঞরা, তারা এইরকম একটা আইনের কথা তারা ভেবেছেন, বা তারা হাসিকে গুরুত্ব দিয়ে তারা সত্যি সত্যি ভালো থাকার পথ দেখাচ্ছেন। কম হাসি মানুষের জীবনে নানা ধরনের সমস্যা ডেকে আনছে বলে মনে করছেন অনেকেই, আর সেই জন্য হাসির মধ্যে দিয়ে কিভাবে ভালো থাকা যায় সেটাই দেখালো ইয়ামগাতা। আর এটার জন্য হয়তো ভবিষ্যতে পথ দেখাতে পারে বিশ্বের অন্য শহরগুলিকেও। আর হাসি সত্যি কিন্তু আমাদের জীবন থেকে কেমনভাবে যেন হারিয়ে যাচ্ছে, তাই অনেকেই আমরা দেখেছি যে কিভাবে লাফিং ক্লাবে অনেকে যান এবং সেখানে নানা রকমভাবে তারা হেসে নিজেদের ভালো রাখার চেষ্টা করেন। প্রতিদিন আমাদের জীবনে যে ছোট্ট ছোট্ট ভালো মন্দ মিশিয়ে তো আমাদের অনেক রকমের অভিজ্ঞতা হয়, সেখান থেকে যদি আমরা একটু একটু করে আমাদের হাসির উপাদানগুলোকে আমরা খুঁজে নিতে পারি, তাহলে সত্যিই আমরা ভালো থাকতে পারি। চলুন এই ভালো থাকার অঙ্গীকার নিয়ে শুনে নিই পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন radiobanglanet.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তারপর দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি এমন এক শহরকে নিয়ে যেখানে থাকতে হলে সেখানকার বাসিন্দাদের হাসতেই হবে, গোমরা মুখে থাকা একদম চলবে না। এমনটাই আইন প্রণয়ন করা হয়েছে জাপানের ইয়ামগাতায়। সেখানকার শহরে বসবাসকারী মানুষজনের ভালো থাকার উপায় হিসেবেই এমন আইন প্রণয়ন করা হয়েছে, যেখানে থাকতে হলে বাসিন্দাদের দিনে অন্তত একবার হাসতেই হবে। সুতরাং রামগরুড়ের ছানা হয়ে যারা থাকবেন ভাবছেন তাদের কিন্তু কোনো জায়গা নেই এই ইয়ামগাতায়। ভালো থাকার অঙ্গীকার, ভালো থাকবো আমরা। ছোট্ট ছোট্ট আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা যে হাসির উপাদানগুলো, সেগুলোকে আমরা উপভোগ করব, হাসবো, ভালো থাকবো। অন্যকেও, অন্যের মুখেও যাতে হাসি ফুটে ওঠে সেরকম কাজও আমরা করব। এই কথা বলেই শেষ করব আমাদের আজকের পপকর্ন। দেখা হবে আগামীকাল, ঠিক একই সময় চলে আসবো আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসতে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
4: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
5: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
3: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: আত্মজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বর্ষাকাল এবং একে ছাড়া আমাদের অস্তিত্বর কথাই ভাবা যায় না। না, ব্যাপারটা ছাতা নয়, ব্যাপারটা হলো রেনকোট। আগে হ্যাঁ হ্যাঁ, রেনকোট। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর গতকালকের থেকে আজকে আমাদের আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড হতে চলেছে, অর্থাৎ গতকালও বেশ কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করেছি রেনকোটকে নিয়ে, আর আজকেও শেয়ার করব এরকম কিছু কথা রেনকোটকে নিয়েই যেগুলো কি না এক কথায় একদম চমকে দেওয়ার মতো। মানে রেনকোটকে নিয়ে এত কথা, এত গল্প, এত ঘটনা আছে যেগুলো কি না সিরিয়াসলি চমকে দেওয়ার মতো, বুঝলেন তো? সেরকমই কিছু কথা গতকালের মতো আজকেও আমি গৌরব আপনার জন্য সাজিয়ে নিয়ে এসেছি আমাদের আড্ডার আসরে। কিন্তু সবই সে সমস্ত কথা শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেনকোট তো আবিষ্কার হলো, কিন্তু সেই রেনকোট কিন্তু প্রথম দিকে কেউ পরতই না। আগে হ্যাঁ, রেনকোটকে মানুষজন ব্রাত্যই করে রেখে দিয়েছিলেন। কেন বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেরা, নামে গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে রেনকোটকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে 1835 খ্রিস্টাব্দে প্রথম রেনকোট আবিষ্কৃত হয়, কিন্তু সেই সময় কেউ রেনকোট পরতেনই না। তার কারণ, সেই সময় রেনকোট ছিল অত্যন্ত ভারী এবং তার থেকে একটা বিটকেল প্লাস্টিকের গন্ধ বেরোতো, সেই জন্য লোকজন রেনকোটকে অ্যাভয়েড করেই চলতেন। পরবর্তীকালে রেনকোট বানানোর প্রসিডিওর খানিকটা চেঞ্জ হয় 1843 খ্রিস্টাব্দে, এবং তারপর থেকেই রেনকোট এরকম জনপ্রিয় হয়ে ওঠে। তো রেডিও বাংলা নেট ডট কমে এই রেনকোটকে নিয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে, আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে

যদি আপনাকে প্রশ্ন করি যে ঠিক কোন কালারের রেনকোট সব থেকে বেশি বিক্রি হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড, তখন আপনি বলবেন আইদার ব্ল্যাক অথবা ডার্ক ব্রাউন অথবা লাল কিংবা নীল, তাই তো? বা পিঙ্ক এটাও বলতে পারেন, এটা একটা অপশান। কিন্তু আমি যদি বলি যে এই সমস্ত অ্যান্সার ভুল, তাহলে তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডা জারি আছে রেনকোটকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে অল ওভার দ্য ওয়ার্ল্ড যে কালারের রেনকোট সব থেকে বেশি বিক্রি হয় সেটি হলো হলুদ, আগে হ্যাঁ হ্যাঁ ইয়েলো। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি যে অল ওভার দ্য ওয়ার্ল্ড সব থেকে বেশি এখনও পর্যন্ত রেনকোট বিক্রি হয়েছে এবং বিক্রি হয় ইয়েলো কালারের। তো রেনকোটকে নিয়ে এরকম অদ্ভুত অদ্ভুত কথা, অদ্ভুত ঘটনা অনেক আছে, সেরকমই আরও একটি কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনারা যদি মনে করেন যে শুধুমাত্র মানুষজনই রেনকোট পরে, তাহলে কিন্তু ভুল করছেন। মানুষজন একমাত্র প্রাণী নন যারা এই রেনকোটের সুবিধা উপভোগ করেন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। রেনকোটকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে আমরা অনেকেই মনে করি যে শুধুমাত্র মানুষজনই রেনকোট পরেন, কিন্তু তা কিন্তু নয়। 1996 খ্রিস্টাব্দে এক কোম্পানি পেটেন্ট জারি করে রেনকোটের, তবে সেটা মানুষের নয়, আমাদের প্রিয় পোষ্য সারমেয়দের, অর্থাৎ আমাদের অত্যন্ত আদরের পোষ্য ডগিদের জন্য। এই রেনকোট এখনও তৈরি হয় এবং বেশ বিক্রি হয়, মানে বেশ বড় সড় পরিমাণে বিক্রি হয় গোটা পৃথিবীতে। এবং 1996 সাল থেকে এই রেনকোট ক্রমশ জনপ্রিয়তা লাভ করেছে এবং দিনকে দিন জনপ্রিয়তা লাভ করে চলেছে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে আছে রেনকোটকে নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে রেনকোটকে নিয়ে আরও অনেক কথা শেয়ার করব আপনার সঙ্গে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

ঘরে কুয়াশা যখন ঘিরে ধরে, কুয়াশা যখন কত শত।

বর্তমানে অনেকেই মনে করেন যে রেনকোটের সেই জনপ্রিয়তা খানিকটা হলেও হ্রাস পেয়েছে। তার কারণ হলো বর্তমানে রেনকোটের আরও একটি ভ্যারিয়েশন, আরও একটি ভ্যারিয়েন্ট মার্কেটে চলে এসছে, যেখানে শার্ট এবং প্যান্ট আলাদা করে ওই রেনকোট মেটেরিয়াল দিয়েই তৈরি হয়। কিন্তু শুনলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন যে অল ওভার দ্য ওয়ার্ল্ড যে ধরনের রেনকোট বিক্রি হয় সেগুলো ওই রেনকোটের মতোই, অর্থাৎ ওই শার্ট প্যান্ট বিক্রি হলেও তার জনপ্রিয়তা কিন্তু রেনকোটের তুলনায় একটু পিছিয়েই আছে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর গতকালের থেকে আজকে আমাদের আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড হয়েছে, গতকালও বেশ কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করেছি রেনকোটকে নিয়ে, আর আজকেও শেয়ার করলাম। ঠিক কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানে ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobanglanei.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গানদুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং তার সাথে সাথে ভালো ভালো গানও আছে। তাই আপনি কিন্তু রিকোয়েস্ট করতে ভুলবেন না, আপনার পছন্দের গানগুলো আপনি রিকোয়েস্ট করতে থাকুন এবং আমি গান শোনাতে থাকবো। এই করেই আমাদের আড্ডাটা এগোনো যাক। এবং আজকে এমন কিছু কথা বলবো যেগুলো আমার মনে হয় সেটা ঘুরতে যাওয়ারও কথা, আবার শিল্প সংস্কৃতির কথা, আবার কিছু ছেলেবেলার স্মৃতি নিয়েও কথা। রেডিও বাংলানেই.com-এ এরকমই কিছু কথার সাক্ষী হতে চলেছে এক ঘন্টায় আপনিও।

0: করার পরে? শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobangla.com এ আজকে আমরা লাল মাটির দেশ নিয়ে কথা বলবো। লাল মাটির দেশ মানে আমরা সবাই জানি যে পশ্চিম বাংলার সেই বিশেষ করে তিনটি জায়গার কথা, বাঁকুড়া, বীরভূম এবং পুরুলিয়া। এছাড়াও কিন্তু পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের অংশ যদি বলি সেটাও কিন্তু লাল মাটির দেশ হিসাবে বলা যেতে পারে। কিন্তু যেটা ফার্স্টই আমাদের মাথায় আসে বা একটা চোখের সামনে চিত্র ফুটে ওঠে সেটা কিন্তু এই তিনটে জায়গা বা তিনটে জেলার কথা। পুরুলিয়ায় এমন অনেক জায়গা আছে যেখানে আপনি ঘুরতে যেতে পারবেন এবং অফবিট ডেস্টিনেশনও কিন্তু। আবার বাঁকুড়াতেও এমন কিছু জায়গা আছে বা এমন কিছু সংস্কৃতি আছে যেগুলো আজও বাঁচিয়ে রেখেছে বাঙালিকে, বাঙালির শিল্প এবং সংস্কৃতিকে। সেই সব কিছু নিয়ে আজকের আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না।

I'm gonna teach you how to.

www.bangladesh.com এ লালমাটির দেশ নিয়ে কথা বলছে। এবং লালমাটির দেশের বলতে গেলে যেটা না বললেই নয় সেটা হচ্ছে পুরুলিয়া। এবং পুরুলিয়া বলতে যেটা সবার ফার্স্ট আসে সেটা হচ্ছে অযোধ্যা পাহাড়। এবং এখানেই একটা অফবিট ডেস্টিনেশনের খোঁজ দেবো আপনাকে, অযোধ্যা পাহাড়েরই একটি বর্ধিত অংশ ময়ূর পাহাড়, যেখানে একটা সময় বলা হতো বা স্থানীয়রা বলতেন যে এই সময় অনেক ময়ূর ঘোরাঘুরি করতো সেই জায়গায়, এবং সেখান থেকেই কিন্তু এই জায়গাটার নাম হয়েছে ময়ূর পাহাড়। আর কেন ময়ূর পাহাড়? শুধুমাত্র ময়ূর ঘোরাফেরা করতো বলেই না, ময়ূরের মতোই সুন্দর নাকি, কারণ নানান রূপে নানান মুহূর্তে নানানভাবে সেজে ওঠে এই ময়ূর পাহাড়, এবং এইটাই ভীষণভাবে মুগ্ধ করে পর্যটকদের। তাই জন্য আপনি আসতেই পারেন লালমাটির দেশ পুরুলিয়াতে। কিন্তু এছাড়াও আরও অনেক কিছু আছে, যেমন দোলের আগে পলাশের রঙে যদি পুরুলিয়াকে দেখতে চান কিভাবে সেজে উঠেছে, তার জন্য কিন্তু আপনাকে আসতে হবে এই লালমাটির দেশে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: স্পেশাল দিন কাল বেতাল স্পেশাল দিন কাল
1: radiobanglani.com এ লাল মাটি দেশ বলছে, এবং লাল মাটি দেশ মানে যেমন লাল মাটি দেখতে পাওয়া যায়, ঠিক সেই রকমই শাল শিমুল পিয়ালের বনে আপনি নিরিবিলিতে নিজেদের মতো করে আপনার প্রিয় মানুষদের সাথে সময় কাটাতে পারবেন। যদি আপনি জঙ্গল পছন্দ করেন, আবার অ্যাডভেঞ্চারও পছন্দ করেন, আর যদি আপনি চান যে জঙ্গলের মাঝে ছোট ছোট কটেজে রাত কাটাতে চাইবেন, তাহলে সেটারও কিন্তু সুযোগ রয়েছে। এই অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটা দারুণ ডেস্টিনেশন রয়েছে এই পুরুলিয়া, সেটার নাম দুয়ারসেনী। কারণ দুয়ারসেনীর জঙ্গল রয়েছে এবং এখানেই একটা অফবিট স্পটে রয়েছে একটি ভিউ পয়েন্ট, এবং তার সাথে সাথে দুয়ারসেনী থেকে অন্য আর একটা জায়গায় ঘুরতে যাওয়া যায়, সেটা হচ্ছে হারগারা জঙ্গল টটকো জলাধার রাইকা পাহাড়। তাহলে এই রকমই কিছু ডেস্টিনেশনের খোঁজ আপনি পুরুলিয়া গেলে নিশ্চয়ই পাবেন।

রেডিও বাংলানে ডট কমে লালমাটি দেশ নিয়ে কথা বলছে, এবং লালমাটি দেশ বলতে গেলে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, বীরভূম এবং পুরুলিয়ায় তো বোঝায় বিশেষ করে। এবং পুরুলিয়ার কথা বললাম, বাঁকুড়ার কথা একটু বলি, যেখানে শিল্প রয়েছে, যেখানে সংস্কৃতি রয়েছে এবং যেখানে অবশ্যই সাহিত্যও রয়েছে। বাঁকুড়ার বিষ্ণুপুর, যেটা শিল্পে সমৃদ্ধ, এবং অবশ্যই এখানে বলা হয়েছে নানান ধরনের মন্দির দেখতে পাবেন এই বিষ্ণুপুরে। আর টেরাকোটা যে শিল্প, সেটাও কিন্তু বিষ্ণুপুরের ভীষণভাবে বিখ্যাত। এবং তার সাথে সাথে যদি আমরা বলি বীরভূমের কথা, তাহলে বীরভূমে অবশ্যই রয়েছে রবি ঠাকুর, রবি ঠাকুরের শান্তিনিকেতন, এবং রয়েছে সোনাঝুরির হাট। লালমাটির দেশ বলতে গেলে আমার মনে হয় একটা আড্ডায় সেটা কমপ্লিট করা ভীষণ টাফ, ঠিক যেমন আমার টাফ মনে হচ্ছে। আপনার যদি কিছু আইডিয়া আসে, বা আমার মনে হয় লালমাটির দেশ বলতে আপনার কাছে ডেফিনেশনটা কি যদি আমি জিজ্ঞাসা করি, তাহলেও আমি সেটা জানতে চাই উত্তর। এবং অবশ্যই আমাকে উত্তর জানাতে হবে, এবং তার সাথে সাথে আমার সাথে থাকতে হবে আর ফলো করতে হবে www.radiobanglane.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তোমাদের জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকে, আর সেই মুহূর্তগুলোকে সঙ্গে করে আমাদের কিন্তু আজীবন এগিয়ে চলার একটা পথ প্রশস্ত হয়। তো আমরা প্রত্যেক দিনই ভাবি নতুন কিছু হবে, আর নতুনের আশাতেই আমরা বুক বাঁধি, আর এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের জীবনের কিছু কিছু মুহূর্ত এমন থাকে যে মুহূর্তগুলোয় হয়তো এমন কিছু নতুনের মধ্যেও কোথাও একটা অন্যরকম নতুনের গন্ধ পাওয়া যায়। ঠিক যেরকম আমাদের জীবনে আমরা যখন খুব আনন্দ পাই এমন একটা কঠিন মুহূর্তকে জয় করে আমাদের প্রচণ্ড আনন্দ হয় ভেতরে, তখন কিন্তু আমরা কেঁদে ফেলি। আর সেই কান্নাটা, ওই বলে না যে সুখেও কেঁদে ওঠে মন, ঠিক সেরকমভাবেই আমাদের এই মন এতটাই একটা সূক্ষ্ম জায়গা যেখানটায় সামান্য আনন্দেই আমরা কিন্তু আনন্দিত হই, আবার সামান্য দুঃখেই আমরা আবার প্রচণ্ডভাবে ভেঙেও পড়ি। তো সেই কথাকে মাথায় রেখে, সেই ভাবনাকে বজায় রেখে আমাদের কিন্তু হৃদয় বারবার এটাই বলে ওঠে যে আমাদের ভালো থাকতে হবে। আর সেই ভালো থাকতে গেলে যদি কেঁদেও কোথাও হালকা হয়ে ভালো থাকা যায়, সেটাও একরকম ভালো থাকা। আমাদের আজকের আড্ডা সেই রকম কিছু ব্যাপারকে সঙ্গে করে। তো কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা শ্রাবণের ধারার মতো। শুনতে থাকুন সৌভিকের সঙ্গে শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফির। এখন

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এখানে গলি গঞ্জে হোঁচট লাগে পায়, পলকা সংসার এখানে কার, জন্ম মৃত্যুর প্রগাঢ় কৌতুকে হাসি ও কান্নার সারাৎসার, হাসি ও কান্নার সারাৎসার।

কিছুই কিছু নয়, হৃদয় খুঁড়ে তোলা মায়া খনিজ। আমাকে যেতে হবে এখন।

ধ্বনিগুলি স্মৃতিকে খায়, আমাকে টান মারে রাত্রি জাগানো দিন, আমাকে টানে গূঢ় অন্ধকার, আমার ঘুম ভেঙে হঠাৎ খুলে যায় মধ্যরাত্রির বন্ধ দ্বার।

ফিরে এলাম কয়েক গানের পর আজকের এই বিশেষ আড্ডা গান মুসাফিরে শ্রাবণের ধারার মতো নিয়ে। তো সত্যি বৃষ্টি আমরা কে না ভালোবাসি। একটা ছোট্ট শিশুও হয়তো জানলার ওপারে যদি বৃষ্টি ঝমঝম করে দেখে সেও কিন্তু দাঁড়িয়ে পড়বে এবং তারও কিন্তু সেই ছোট্ট হাতটা বারান্দা বা রেলিংটাকে পেরিয়ে হাতটা বাড়াতে চাইবে সেই জলটা যেখান থেকে পড়ছে সেখানে একটু স্পর্শ পেতে। তো এইভাবেই আমাদের প্রত্যেক দিনের লড়াইতেও আমরা কিন্তু এইভাবেই একটু আনন্দ খুঁজে নিতে পছন্দ করি, আর সেই আনন্দের মধ্যেই কোথাও আমাদের চোখের কোণে জলটাও চিকচিক করে যখন আমরা আনন্দের চরম সীমায় পৌঁছে যাই। তো ভাবতে ভালো লাগে কিছু কিছু মুহূর্ত আমাদের জীবনে এমনটাই গুরুত্বপূর্ণ থাকে যেগুলোকে সঞ্চয় করে রাখার সবথেকে দরকার। আমাদের জীবনের প্রত্যেক দিনের কঠিন লড়াইয়ের মধ্যেও দুঃখ তো থাকেই, ফেলে আসা থাকে, হারিয়ে যাওয়া থাকে, না দেখা পাওয়া থাকে, আমাদের হয়তো অপেক্ষা অপেক্ষার অপেক্ষার একটা দীর্ঘ পথ চলা থাকে। তার মধ্যে কোথাও আমাদের এই যখনই হালকা হওয়ার মুহূর্ত আসে তখন যেন মনে হয় ওই চার্লি চ্যাপলিনের ওই কথাটা যে বৃষ্টির মধ্যেও দাঁড়িয়ে চার্লি চ্যাপলিন তার দুঃখের ব্যাপারটাকে নিমেষে মিটিয়ে নিতে পারতেন ভিজে। আমাদের আড্ডা জারি থাকবে, তাই কোথাও যাবে না, সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটি গানের পর আবারও আজকের এই বিষয়ের আড্ডা শ্রাবণের ধারার মতো নিয়ে। এখন গান

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: ফিরে এলাম আবারও কয়েকটা গানের পর আজকের এই বিশেষ হাটটা শ্রাবণের ধারার মতো নিয়ে। তো আমরা জানি যেহেতু এই সময়টা শ্রাবণ মাস চলছে, আর এই সময়টায় যদি কখনো পাহাড়ের কোলে গিয়ে দাঁড়ান এবং দূর থেকে যে অবিরাম ঝর্ণার ধারা ঝরছে সেখানে এক মনে দাঁড়িয়ে থেকে শুধু ভাবুন তো, এই গানটা যদি আমার নেপথ্যে বাজে শ্রাবণের ধারার মতো পড়ুক ছড়ে, তো সত্যিই আপনার কখনো মনে হবে পাহাড় কি দুঃখ পেয়েছে, তাই এত কাঁদছে কেন? সত্যি এই যে একটা অদ্ভুত উপলব্ধি আপনি কিন্তু করতে পারবেন যদি আপনি এই সময় পাহাড়ের কোলে গিয়ে একবার একটু দাঁড়ান, এবং পাহাড়ের একদম যে জায়গাটা যেখানে নিশ্চুপ শান্ত, দূরে একটা আওয়াজ করলে চারপাশটা একদম ছড়িয়ে যায়, আর সেই পাহাড়ের কোলে দূরে দেখছেন ঝর্ণা পড়ছে অবিরাম, সেখানে যদি একটু গিয়ে দাঁড়িয়ে নিজের মনের মতো করে নিজের দুঃখগুলোও যেন যেখানে যদি আপনি দেখেন, ওই যে বলে না কিছু কিছু দুঃখ পাহাড়ে ফেলে রাখতে হয় তাহলে ভালো থাকা যায়, হ্যাঁ কিছু দুঃখ যা ভেতরে জমে থাকা কষ্ট যান সরাসরি পাহাড়ে আর তার ওই গভীর খাদের মধ্যে সেই কথাগুলোকে ফেলে দিন, ভালো থাকবেন কথা দিলাম, কারণ এটাই ভালো থাকার সঠিক পথ, সব কথা গায়ে মাখতে নেই। দেখুন আমরা ফিরে আসবো আজকের এই স্পেশাল আড্ডা শ্রাবণের ধারা মতো নিয়ে, এখন গান
1: কাটে যদি রাত।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন। আর এই মুহূর্তে আমি আছি গান মুসাফির সৌভিকের সঙ্গে, আপনারা জুড়ে আছেন প্রায় 250,000 বন্ধু, তাই না? আর এভাবেই আমরা একসঙ্গে আড্ডা জমে ওঠে প্রতিদিন। তো আমাদের আজকের আড্ডা শ্রাবণের ধারার মতো, সত্যি আমরা জীবনের এমন কিছু কিছু মুহূর্ত কাটাই যে মুহূর্তগুলোয় হয়তো আমাদের মনে হয় আর হয়তো ভালো থাকার কোনো আশা নেই। আর সেই আশার মধ্যে যখন একটা অদ্ভুত রকমের ইন্সপিরেশন আপনাকে উজ্জীবিত করে তোলে, তখন তো চোখ দিয়ে জল বেরিয়েই পড়ে। কিংবা ধরুন দীর্ঘদিন বহুদিন পর এমন একজন মানুষের সঙ্গে দেখা পেলেন, এমন একজন বন্ধুর সঙ্গে আপনার দেখা হলো যে একটা সময় আপনার নয়নের মনে ছিল, ভাবুন তো, তার জন্য চোখে জল আসবে না? স্বাভাবিক, আসতে বাধ্য। এবং সেই আশার মধ্যে যখন আপনি শুনবেন এবার সেই বন্ধুটাই আপনার বাড়ির উল্টো দিকে থাকছে, থাকবে, সে ফিরে এসছে, আবারও সেই আড্ডা জমে উঠবে, আবারও সেই পুরনো স্মৃতি ফিরে আসবে। এটাই তো জীবন যেভাবে চলছে, ওই যে বলে না একটা চক্রাকারে চলছে, কিন্তু মানুষ ভুল করলেও কিন্তু এই জন্মেতেই তার উত্তর কিন্তু মেলে এবং তাকে শোধ করে যেতে হয়। ঠিক এমনটাই লেখা থাকে বিভিন্ন বইতে। ঠিক সেরকম জীবনের দুঃখগুলোও কিন্তু মিটেও যায় এই জন্মেই। অনেক মানুষ আছেন যারা হয়তো এক জায়গায় এখন থাকেন, যে জায়গায় আগে থাকতেন সেই জায়গার সামনে গেলে ভীষণ কষ্ট হয়, ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ে যায়, কারণ উপায় না থাকা সত্ত্বেও আপনাকে ছেড়ে যেতে হয়েছিল সেই জায়গাটা, সেই পৈতৃক ভিটে মাটিটা। কিন্তু আজ সেখানে শূন্য, বা সেখানে অন্য কোনো ইমারত করেছে, তার সামনে দাঁড়িয়েও মনে পড়ে যায় সেই স্মৃতির বিকেলটা, সেই স্মৃতির ভোরবেলাটা। স্বাভাবিক, তখন তো চোখে জল আসবেই। আমাদের জীবনে কঠিন মুহূর্ত বলতে তো এগুলোই, কঠিন মুহূর্ত তো যাকে বিশ্বাস করেছিলাম সে যখন ধোকা দেয়, কঠিন মুহূর্ত তো যখন সব পেয়েও যেন সত্যি কিছু একটা হারিয়ে ফেললাম। সঙ্গে থাকুন, আবারও ফিরব আজকের এই স্পেশাল আড্ডা শুধুমাত্র গান মুসাফিরে। শুনতে থাকুন শ্রাবণের ধারার মতো কয়েকটা গানের পর আবারও।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
4: আর ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
5: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
4: ওরে ও তরুণীশা বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী।

0: কেশে রাজা, গাজনের বাজনা বাজা, কে মালিক কেশে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে।
1: হা হা পায় যে হাসি, ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় এ হিন্দুত্ব।

0: করার ওই ভিত্তি নাড়ি, তেরে দেখি ভীম করার ওই ভিত্তি নাড়ি,
1: লাথি মার ভাঙলে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পারি, লাথি মার।

তো দেখতে দেখতে আমাদের আড্ডাটা কিন্তু একদম শেষ দিকে আমরা পৌঁছে গেছি। তো একটা মজার ব্যাপার বলি, এই যে শ্রাবণের ধারার মতো কারোর চোখ দিয়ে জল টপ টপ টপ টপ করে পড়ে গেলে তার প্রতি আমাদের ভীষণ সহানুভূতি জাগে, বা আমাদের জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে কী হয়েছে, এরকম কাঁদছিস? ভাবুন যখন আপনি জিজ্ঞেস করলেন, এই তোর কী হয়েছে, এরকমভাবে কাঁদছিস? তো দেখে তো সব ঠিকই আছে, কোনো অসুবিধা কিছু মনে হচ্ছে না। না, চোখে না প্রচুর ঠান্ডা লেগেছে। তো এই যখন আপনি শোনেন ব্যাপারটা, এর মধ্যে কিন্তু একটা অদ্ভুত মজা আছে। এই ঠান্ডা লাগার নেপথ্যেও কিন্তু এই শ্রাবণের ধারার মতো ব্যাপারটা চলে আসে, সত্যি তো। আর সেই শ্রাবণের ধারার মতো ব্যাপারটা আবার আরেক দিকে, ছোট্ট শিশুর পিঠে যখন দুমদাম পড়ে তখনও কিন্তু শ্রাবণের ধারার মতোই ব্যাপারটা চলে, আর একটা তারকস্বরের চিৎকার হয়ে যায়। কারণ আমাদের এখনই অনেকের দেখার চোখটা পাল্টে গেছে, কেউ হয়তো কেন কাঁদছে বুঝতে পারে না, আবার কেউ কাঁদছে দেখলেও পাশ কাটিয়ে দূরে সরে যায়। স্বাভাবিক, প্রত্যেকেরই কাজ, প্রত্যেকেই নিজে নিজের জগতে ব্যস্ত, সময় নেই, সত্যি তো সময়ের বড় অভাব। তাই সময়ের কাজ সময় সারতে হয়, কিন্তু সবসময় আমরা সময়ের কাজ সময় সারতে পারি না, তখনই হয় সমস্যা। আর সেই সমস্যার কারণেই মাঝে মাঝে হয়তো চোখের কোণে ভিজে যায়, স্বাভাবিক না? সেই চোখের কোণে ভিজে যাওয়াটাও একটা আমাদের কাছে মনে হয়, আমরা ভীষণ অনেক কিছু এক্সপেক্ট করি। না, এক্সপেক্ট করাটা সবসময় ভুল। সময়ে যেরকমভাবে এগোচ্ছে আপনাকেও সেভাবে এগোতে হবে। তাই হ্যাঁ, সময়ের কাছে সময় হয়নি ব্যাপারটা ঠিক, হবে দই অপেক্ষা, অপেক্ষাকেও গুরুত্ব দিতে হবে। তা আমাদের আড্ডা আছে পর্যন্তই, কেমন লাগলো? 4475039657 তে অবশ্যই জানাবেন। আর এভাবেই শুনতে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলাদেশ.com।

এই যে প্রত্যেকটা দিন আপনার সঙ্গে আমার কিছু বিশেষ মুহূর্ত আপনার এবং আমার মনের লকারে সেভড হয়ে রয়েছে, সেটা কিন্তু ভীষণ দামি একটা জিনিস। এটা নিশ্চয়ই আপনিও মানেন? হ্যাঁ, আমি এই কথাটা ভীষণ মানি। এখন এই মুহূর্তটায় আপনি রয়েছেন আমার সঙ্গে এবং আমি আপনার সঙ্গে রয়েছি। সেই মুহূর্তটা মনে হবে আপনার অতিরিক্ত চিন্তা ভাবনা, দুশ্চিন্তা বা এমন কোনো বিষয় যেটা আপনাকে ভীষণভাবে কুড়ে কুড়ে খাচ্ছে বা আপনার মানসিক শান্তিটাকে নষ্ট করছে, সেই মুহূর্তর থেকে একটু বেরিয়ে এসে নিজের যা করতে ভালো লাগে বা নিজের একটা মুহূর্ত এমনভাবে কাটান, সেই মুহূর্তটাকেই স্পেশাল করে দিন। কিভাবে স্পেশাল করবেন পরে বলছি, তার জন্য শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: আমাকে শহরের অলিগলি সে পাঠালো উপহার।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ। আর হ্যাঁ, আমাকে শুনতে হলে অবশ্যই ওয়েবসাইটটা জানতে হবে। আমাদের ওয়েবসাইট হলো www.radiobanglanet.com। হ্যাঁ, তো যেটা নিয়ে কথা হচ্ছিল, আপনার কঠিন মুহূর্তটাকে কি করে স্পেশাল করবেন। দেখুন, সব মুহূর্ত আমাদের কাছে খুব স্পেশাল হবে এমনটা নয়। কঠিন পরিস্থিতি যদি জীবনে না আসে, তাহলে স্পেশাল মুহূর্তগুলোকে উপভোগ করতে পারবেন না, এটা সত্যি। কিন্তু তার মানে এই নয় যে আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তই ভীষণ কঠিন হবে, সেটা নয়। আপনি ভীষণ কষ্টে আছেন, আপনার মনটা খুব বিষণ্ণ, বা আপনি এমন কিছু একটা নিয়ে ভাবছেন যেটা সমাধান করে উঠতে পারছেন না, প্রেয়ার্স করুন, প্রার্থনা করুন, আপনার ভালো মুহূর্তকে ম্যানিফেস্ট করুন। দেখবেন, আজকের কঠিন মুহূর্তটা কেটে গিয়ে আগামীতে ভালো মুহূর্ত আসতে বাধ্য, কারণ কঠিন সময় কাটে। হ্যাঁ, যদি আপনি ওই কঠিন মুহূর্তটার মধ্যে যাপন করতে থাকেন আর এটা ভেবে নেন যে ভালো মুহূর্ত আর আসবে না, তাহলে কিন্তু খুব চাপ আছে বস। তাই ভালো মুহূর্তকে ম্যানিফেস্ট করতে হবে, ইটস আ প্র্যাকটিস, এভরি ডে প্র্যাকটিস করতে হবে, ভালোভাবে বাঁচতে হবে, পজিটিভ থাকতে হবে। এই যে এই মুহূর্তটা আমার জন্য দারুণ স্পেশাল, কেন বলুন তো, আপনি আমাকে মন দিয়ে শুনছেন, আর আমিও আপনার কাছে পৌঁছে যাচ্ছি আপনার মনের মধ্যে। তাই এই স্পেশাল মুহূর্তগুলো আপনার এবং আমার মধ্যে রয়ে যাবে, আমি জানি। আপনার যদি এমন কোনো বিশেষ মুহূর্ত থাকে যে মুহূর্তটা আপনাকে নতুন করে বাঁচার রসদ জুগিয়েছে, নিশ্চয়ই আছে এমন কোনো মুহূর্ত বা এমন কোনো মানুষ যে আপনার মুহূর্তগুলোকে, জীবনের অনেক মুহূর্ত সুন্দর করে দিয়েছে, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা +447503965712। পরে দুটো গান আপনার সেই বিশেষ মুহূর্তকে উৎসর্গ করলাম। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ। ও, আপনারও নিশ্চয়ই আমাদের প্রত্যেকটা মুহূর্তের আপডেট চাই? তাহলে অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। এখনও যদি আপনার ফলো না করা হয়ে থাকে তাহলে অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ। হ্যাঁ, তো ফিরে আসি আড্ডায়। কিছু কিছু মুহূর্ত আমাদের জীবনে এতটাই স্পেশাল হয়, সেটা যখন আমাদের কাছে আসে তখন কিন্তু আমাদের পাস্ট ট্রমা, স্ট্রেস, সেগুলোকে বিরতি দিয়ে মুহূর্তগুলোকে আলিঙ্গন করতে হবে। তখন কিন্তু ওই জিনিসগুলোকে আর ভাবলে হবে না। আমি জানি পাস্ট ট্রমা, স্ট্রেস, অ্যাংজাইটি বা এমন কোনো ঘটনা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে সেই সময়টা, সেগুলো ভোলা যায় না। কিন্তু এমন কোনো মুহূর্ত আছে, এমন কিছু স্পার্ক আছে, সেই মুহূর্তগুলো যখন আসবে সেগুলোকে কিন্তু আপনাকে আলিঙ্গন করতে হবে। দেখবেন আপনার ট্রমাগুলো কোথায় যেন টাটা বাই বাই হয়ে গেছে। তাই সেই বিশেষ মুহূর্তগুলোকে আলিঙ্গন করুন, ভালো থাকবেন, সুন্দরভাবে বাঁচতে পারবেন। তাই আমি অবশ্যই বলবো মুহূর্তে বাঁচুন, এই মুহূর্তটা আপনার জন্য ভীষণ স্পেশাল হোক। পরের গানটা আপনার যে কোনো একটা বিশেষ মুহূর্তকে সাক্ষী রেখে আপনাকে আমি ডেডিকেট করলাম। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com-এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, কথা হচ্ছিল মুহূর্ত নিয়ে, মুহূর্তে বাঁচা নিয়ে। মানে এই মুহূর্তটা বা যেই মুহূর্তটা আপনার জন্য ভীষণ স্পেশাল, সেই মুহূর্তটার কথা মনে করে আপনার দেখবেন যখন মনটা ভীষণ খারাপ থাকবে, তখন কিন্তু সেই মুহূর্তটাকে মনে করে আপনার মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। এটা একটা ম্যাজিক। তবে কিছু কিছু মানুষ কিন্তু ভালো মুহূর্ত আমাদের উপহার দেয়, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। এমন কিছু মানুষ আছে যারা এক মুহূর্তের জন্য এসে মনটা ইনস্ট্যান্ট ভালো করে দেয়। ভিতরের ভেঙে যাওয়া আমিটাকে নিজের অজান্তেই যেন মেরামত করে দেন। কিছু মানুষের মধ্যে না একটা পজিটিভ অরা আছে, একটা পজিটিভ ভাইবস আছে। সেই ভাইবসগুলো না ক্যাপচার করে আমাদের সেই ভাঙাচোরা মনটা। আমি জানি আপনার জীবনেও এরকম একজন বা কয়েকজন মানুষ ডেফিনেটলি আছে। যদি এরকম কোনো মানুষ থাকে আর এরকম বিশেষ কোনো মুহূর্তের গল্প থাকে, তাহলে অবশ্যই আমাকে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই মনে আছে, তাও বলছি, +447503965712। তাহলে জানাচ্ছেন তো সেই বিশেষ মানুষটা আপনার বিশেষ মুহূর্তকে যারা বাঁচিয়ে রাখছে সেই গল্পটা। তাহলে অবশ্যই মুহূর্তে বাঁচুন আর শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

ভালো মুহূর্ত কিন্তু আমাদের জীবনে ভীষণ কম আসে, এবং কিছু মুহূর্ত আছে যে মুহূর্তগুলো আমরা উপভোগ করতে না করতেই সেই মুহূর্তগুলো কিন্তু আমাদের হাত থেকে বেরিয়ে যায়। তাই ভালো মুহূর্ত আসলে আমি বারবার বলছি, সেটাকে আগলে রাখুন, সেটাকে আলিঙ্গন করে বাঁচুন। এই যেমন সময় বাবা জীবন আমাকে বলছে, এই বিশেষ মুহূর্তটায় আমাকে থামতে হবে, কারণ সময় প্রায় শেষের দিকে। আমার না মাঝে মাঝে ভীষণ মানে অভিমান হয় সময়ের ওপর, কেন বলুন তো? যখনই আপনার আর আমার আড্ডাটা একদম জমজমাট একটা পর্যায়ে চলে যায়, তখনই সময় বলে আমি এবার শেষ। এরকম না মানে ঠিক ভালো লাগে না। যাই হোক, আজকের এই সময়টা শেষ না হলে, আজকের এই মুহূর্তটা শেষ না হলে কালকের মুহূর্তটা কীভাবে আসবে? ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, মুহূর্তে বাঁচুন। আগামীকাল আরও আড্ডা হবে, নতুন কোনো গল্প হবে, নতুন বিষয় জানা যাবে। আজকের এই মুহূর্তটা আমি আমার মনের লকারে সেভড রাখলাম। তাহলে আজ আসি, শুনতে থাকুন রেডিও বাংলানে.com, মন যখন নিরুদ্দেশ।

মেঘের আড়ালে ঢেকে থাকা সেই রং ধনুকে চাই। সত্যি মেঘের আড়ালে এইরকমই লুকিয়ে থাকে কত অপূর্ব সব দৃশ্য, কত মিষ্টি মিষ্টি সব গল্প। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আমরা এই যে মেঘের আড়ালে ঢেকে থাকা যে নানা রকমের অপূর্ব সব সৌন্দর্যের কথা বলছি, সেখানে এই রংধনুর কথা তো বলতেই হয়। কারণ যখন সত্যি আকাশ মেঘাচ্ছন্ন, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির তো একটা সৌন্দর্য অবশ্যই রয়েছে, তবে তার সঙ্গে সঙ্গে আমাদের এটাও মনে হয় এই মেঘ বোধহয় আর কাটবে না। কিন্তু আবার আমরাই কিন্তু দেখতে পাই যে মেঘ ধীরে ধীরে কেটে যায়, আর আড়াল থেকে যখন রোদ এসে পড়ে আর সেই আকাশ জুড়ে রংধনু ছড়িয়ে পড়ে, তখন মন মুহূর্তে কোথায় যেন হারিয়ে যায় আর সেই অপূর্ব দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আজ এই মেঘের আড়ালে লুকিয়ে থাকা নানা সৌন্দর্যের গল্প নিয়ে থাকবো আমাদের পপকর্নে। আর এখন পরপর তিনটে গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাকা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

দার্জিলিং এর চা, যা স্বাদে গন্ধে জগৎ বিখ্যাত, আর সেই জন্যই বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই হয়তো সেই দার্জিলিং এর চায়ের স্বাদ নেওয়া যায়। কিন্তু দার্জিলিং বললেই আমাদের আরেকটা কথাও কিন্তু মনে পড়ে, সেটা হলো কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি মেঘের আড়ালে ঢেকে থাকা বিভিন্ন সৌন্দর্য নিয়ে, আর সেখানেই উঠে আসে কাঞ্চনজঙ্ঘার কথা। কারণ কাঞ্চনজঙ্ঘার সেই অপূর্ব দৃশ্য দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষ দার্জিলিং এ যান, আর সেখানে গিয়ে সেই ভোর তিনটে থেকে টাইগার হিলে গিয়ে দাঁড়িয়ে থাকেন, অপেক্ষা করেন যে কখন সূর্যোদয় হবে, আর সেই তুষারাবৃত যে কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গ সেখানে এসে যখন সেই রোদের যে আলো পড়বে, আর সেই আলোতে সে এক অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করবে। কিন্তু অনেক সময় হয় যে সেই ভোর তিনটে থেকে দাঁড়িয়ে রয়েছেন অথচ মেঘে ঢেকে গেল, তাই সেই সৌন্দর্য মিস করতে হলো, তাই মনটা তখন কিন্তু ভীষণ খারাপ হয়ে যায়। কিন্তু যদি সেই মেঘ সরে গিয়ে আবার সেই অপূর্ব দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, সেই নৈসর্গিক দৃশ্য যা মুহূর্তে মনকে এক অন্য জায়গায় নিয়ে যেতে পারে, আর সেই মেঘের আড়ালে ঢেকে থাকা নানা সৌন্দর্য যা আমাদের সত্যি অসাধারণ লাগে, আমাদের এই আজকের এই গল্প আড্ডা জারি থাকবে, তবে গানের ওপারে। চলুন শুনে নি পরপর দুটো গান, ফিরছি আমি অনামিকা গানের ওপারে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

রাতে জ্যোৎস্নালোকে ভেসে বেড়াতে বেড়াতে গুনগুনিয়ে ওঠা, আর তার সঙ্গে অপূর্ব এক ভালো লাগা। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আজ পপকর্নে আমরা কথা বলছি মেঘের আড়ালে ঢেকে থাকা সৌন্দর্য নিয়ে, আর সেখানে উঠে আসছে বাদলা দিনের পূর্ণিমা রাতের কথা। কারণ সেই পূর্ণিমার চাঁদ যে সৌন্দর্য সত্যি সকলকে মুগ্ধ করে, যদি এরকম মেঘ করে সেই চাঁদকে ঢেকে দেয় তখন সত্যি আমরা কিন্তু সেই সৌন্দর্যকে উপভোগ করতে পারি না, তখন আমাদের কেমন একটা মন কেমন করে। কিন্তু মুহূর্তে যদি সেই মেঘ সরে গিয়ে আবার সেই স্বমহিমায় আমরা চাঁদকে দেখতে পাই, সেই যে একেবারে গোলাকৃতির উপর থালার মতো চাঁদ, আর তার সঙ্গে সেই স্নিগ্ধ জ্যোৎস্না, আর সেই আলো যখন এসে পড়ে আমাদের এই ধরাতে, তখন সত্যি আমাদের গুনগুনিয়ে উঠতে ইচ্ছে করে। মনে পড়ে সেই গান, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। চলুন শুনে নি, তারপর আবার ফিরছি গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: বুঝলে বুঝলে বাবা বলা কান্ত, শিখতে তোমায় হবে হবে ছাড়ব না।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। সত্যি আমাদের সারা বিশ্বে এত সৌন্দর্য যে আমাদের ভাবলে অবাক লাগে। আর সেখানে আমরা যখন আজকে সেই মেঘের আড়ালে ঢেকে থাকা সৌন্দর্যের কথা নিয়ে গল্প করছি, সেখানে অবশ্যই উঠে আসে তারায় ভরা আকাশের কথা। কারণ তারায় ভরা আকাশ দেখতে কিন্তু ভারী ভালো লাগে। আর অনেকেই ছোটবেলা থেকেই আকাশ নক্ষত্রদের নিয়ে এক অদ্ভুত টান অনুভব করেন, আর সেই টানেই ছুটে যান খোলা আকাশের নিচে। ঝকঝকে আকাশে সেই তারায় ভরা আকাশ দেখতে তাদের ভারী ভালো লাগে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে তারায় ভরা আকাশের কথা বলছি, যদি সত্যি কোথাও যাওয়া হয়েছে খোলা আকাশের নিচে, আর সেই আকাশের যে নক্ষত্রদের, সেই নক্ষত্রদের খুব ভালো করে নিজেরা দেখব বলে টেন্ট করে আছি, এক ফ্লাস্ক কফি নিয়ে একেবারে রেডি, এমন সময় মেঘে ঢেকে গেল আকাশ, সত্যি মনটা কিন্তু তখন ভীষণ খারাপ হয়ে যায়। কিন্তু যদি সেই মেঘ কেটে যায় আর তার সঙ্গে সঙ্গে আবার হাজার হাজার নক্ষত্রদের সেই ঝকঝকে আকাশে আবার দেখা যায়, তাহলে মন নিমেষে একেবারে কয়েক আলোক বর্ষ দূরে চলে যায়। আমরা আমাদের আজকের এই আটটা গল্প জারি রাখবো, তবে এখন শুনবো পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি মেঘের আড়ালে ঢেকে থাকা বিভিন্ন সৌন্দর্য নিয়ে, যেখানে উঠে এলো রং ধনুর কথা, উঠে এলো বরফে আবৃত কাঞ্চনজঙ্ঘার যে পর্বত শৃঙ্গ, সেই শৃঙ্গ দেখার অভিজ্ঞতার কথা, উঠে এলো তারায় ভরা আকাশের কথা, জ্যোৎস্নালোকের কথা। আর এইভাবে গল্প করতে করতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে অনামিকাকে আজকের মতো বিদায় নিতে হবে। তবে আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে। তবে যেতে যেতে অবশ্যই জানতে ইচ্ছে করছে, এই যে আমরা মেঘের আড়ালে ঢেকে থাকা নানান সৌন্দর্যের কথা বলছি, সেখানে আপনার মেঘের আড়ালে ঢেকে থাকা কোন সৌন্দর্য উপভোগ করতে সবচাইতে বেশি ভালো লাগে? আর যদি সেটা চান আমার সঙ্গে শেয়ার করতে, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই একই সময়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: দুজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: একমাত্র রেডিও বাংলা নেটওয়ার্ক কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives

0: initiatives like the Woodcombe Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOL Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
0: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলানেট.কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

বর্ষাকাল এবং একে ছাড়া আমাদের অস্তিত্বর কথাই ভাবা যায় না। না, ব্যাপারটা ছাতা নয়, ব্যাপারটা হলো রেনকোট। আগে হ্যাঁ হ্যাঁ, রেনকোট। তো রেডিও বাংলানেট.কম-এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব, বসে আছি আপনার মুখোমুখি। আর গতকালকের থেকে আজকে আমাদের আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড হতে চলেছে, অর্থাৎ গতকালও বেশ কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করেছি রেনকোটকে নিয়ে, আর আজকেও শেয়ার করব এরকম কিছু কথা রেনকোটকে নিয়েই যেগুলো কি না এক কথায় একদম চমকে দেওয়ার মতো। মানে রেনকোটকে নিয়ে এত কথা, এত গল্প, এত ঘটনা আছে যেগুলো কি না সিরিয়াসলি চমকে দেওয়ার মতো, বুঝলেন তো? সেরকমই কিছু কথা গতকালের মতো আজকেও আমি গৌরব আপনার জন্য সাজিয়ে নিয়ে এসেছি আমাদের আড্ডার আসরে। কিন্তু সবই সে সমস্ত কথা শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম প্রান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেনকোট তো আবিষ্কার হলো, কিন্তু সেই রেনকোট কিন্তু প্রথম দিকে কেউ পরতই না। আগে হ্যাঁ, রেনকোটকে মানুষজন ব্রাত্যই করে রেখে দিয়েছিলেন। কেন বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেরা, নামে গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে রেনকোটকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে 1835 খ্রিস্টাব্দে প্রথম রেনকোট আবিষ্কৃত হয়, কিন্তু সেই সময় কেউ রেনকোট পরতেনই না। তার কারণ সেই সময় রেনকোট ছিল অত্যন্ত ভারী এবং তার থেকে একটা বিটকেল প্লাস্টিকের গন্ধ বেরোতো, সেই জন্য লোকজন রেনকোটকে অ্যাভয়েড করেই চলতেন। পরবর্তীকালে রেনকোট বানানোর প্রসিডিওর খানিকটা চেঞ্জ হয় 1843 খ্রিস্টাব্দে, এবং তারপর থেকেই রেনকোট এরকম জনপ্রিয় হয়ে ওঠে। তো রেডিও বাংলা নেট ডট কমে এই রেনকোটকে নিয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে, আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে কিন্তু সবই থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশী NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

যদি আপনাকে প্রশ্ন করি যে ঠিক কোন কালারের রেনকোট সব থেকে বেশি বিক্রি হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড, তখন আপনি বলবেন আইদার ব্ল্যাক অথবা ডার্ক ব্রাউন অথবা লাল কিংবা নীল, তাই তো? বা পিঙ্ক এটাও বলতে পারেন, এটা একটা অপশান। কিন্তু আমি যদি বলি যে এই সমস্ত অ্যান্সার ভুল, তাহলে তো রেডিও বাংলানাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডা জারি আছে রেনকোটকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে অল ওভার দ্য ওয়ার্ল্ড যে কালারের রেনকোট সব থেকে বেশি বিক্রি হয় সেটি হলো হলুদ, আগে হ্যাঁ হ্যাঁ ইয়েলো। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি যে অল ওভার দ্য ওয়ার্ল্ড সব থেকে বেশি এখনও পর্যন্ত রেনকোট বিক্রি হয়েছে এবং বিক্রি হয় ইয়েলো কালারের। তো রেনকোটকে নিয়ে এরকম অদ্ভুত অদ্ভুত কথা, অদ্ভুত ঘটনা অনেক আছে, সেরকমই আরও একটি কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনারা যদি মনে করেন যে শুধুমাত্র মানুষজনই রেনকোট পরে, তাহলে কিন্তু ভুল করছেন। মানুষজন একমাত্র প্রাণী নন যারা এই রেনকোটের সুবিধা উপভোগ করেন। তো রেডিও বাংলানেট.কমে শুনছেন ইচ্ছের আনা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। রেনকোটকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে আমরা অনেকেই মনে করি যে শুধুমাত্র মানুষজনই রেনকোট পরেন, কিন্তু তা কিন্তু নয়। 1996 খ্রিস্টাব্দে এক কোম্পানি পেটেন্ট জারি করে রেনকোটের, তবে সেটা মানুষের নয়, আমাদের প্রিয় পোষ্য সারমেয়দের, অর্থাৎ আমাদের অত্যন্ত আদরের পোষ্য ডগিদের জন্য। এই রেনকোট এখনও তৈরি হয় এবং বেশ বিক্রি হয়, মানে বেশ বড় সড় পরিমাণে বিক্রি হয় গোটা পৃথিবীতে। এবং 1996 সাল থেকে এই রেনকোট ক্রমশ জনপ্রিয়তা লাভ করেছে এবং দিনকে দিন জনপ্রিয়তা লাভ করে চলেছে। তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে আছে রেনকোটকে নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে রেনকোটকে নিয়ে আরও অনেক কথা শেয়ার করব আপনার সঙ্গে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

বর্তমানে অনেকেই মনে করেন যে রেনকোটের সেই জনপ্রিয়তা খানিকটা হলেও হ্রাস পেয়েছে। তার কারণ হলো বর্তমানে রেনকোটের আরও একটি ভ্যারিয়েশন, আরও একটি ভ্যারিয়েন্ট মার্কেটে চলে এসছে, যেখানে শার্ট এবং প্যান্ট আলাদা করে ওই রেনকোট মেটেরিয়াল দিয়েই তৈরি হয়। কিন্তু শুনলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন যে অল ওভার দ্য ওয়ার্ল্ড যে ধরনের রেনকোট বিক্রি হয় সেগুলো ওই রেনকোটের মতোই, অর্থাৎ ওই শার্ট প্যান্ট বিক্রি হলেও তার জনপ্রিয়তা কিন্তু রেনকোটের তুলনায় একটু পিছিয়েই আছে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর গতকালের থেকে আজকে আমাদের আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড হয়েছে, গতকালও বেশ কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করেছি রেনকোটকে নিয়ে, আর আজকেও শেয়ার করলাম। ঠিক কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobanglanei.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে কান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং তার সাথে সাথে ভালো ভালো গানও আছে। তাই আপনি কিন্তু রিকোয়েস্ট করতে ভুলবেন না, আপনার পছন্দের গানগুলো আপনি রিকোয়েস্ট করতে থাকুন এবং আমি গান শোনাতে থাকব। এই করেই আমাদের আড্ডাটা এগোনো যাক। এবং আজকে এমন কিছু কথা বলবো যেগুলো আমার মনে হয় সেটা ঘুরতে যাওয়ারও কথা, আবার শিল্প সংস্কৃতির কথা, আবার কিছু ছেলেবেলার স্মৃতি নিয়েও কথা। radiobanglanei.com-এ এরকমই কিছু কথার সাক্ষী হতে চলেছে এক ঘন্টায় আপনিও।

0: কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobanglane.com এ আজকে আমরা লালমাটির দেশ নিয়ে কথা বলবো। লালমাটির দেশ মানে আমরা সবাই জানি যে পশ্চিম বাংলার সেই বিশেষ করে তিনটি জায়গার কথা, বাঁকুড়া, বীরভূম এবং পুরুলিয়া। এছাড়াও কিন্তু পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের অংশ যদি বলি সেটাও কিন্তু লালমাটি দেশ হিসাবে বলা যেতে পারে। কিন্তু যেটা ফার্স্টে আমাদের মাথায় আসে বা একটা চোখের সামনে চিত্র ফুটে ওঠে সেটা কিন্তু এই তিনটে জায়গা বা তিনটে জেলার কথা। পুরুলিয়ায় এমন অনেক জায়গা আছে যেখানে আপনি ঘুরতে যেতে পারবেন এবং অফবিট ডেস্টিনেশনও কিন্তু। আবার বাঁকুড়াতেও এমন কিছু জায়গা আছে বা এমন কিছু সংস্কৃতি আছে যেগুলো আজও বাঁচিয়ে রেখেছে বাঙালিকে, বাঙালির শিল্প এবং সংস্কৃতিকে। সেই সব কিছু নিয়ে আজকের আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না।

বৃষ্টি ভালো ভালো।

রেডিও বাংলানিউজ ডট কম এ লালমাটি দেশ নিয়ে কথা বলছে, এবং লালমাটি দেশের বলতে গেলেই যেটা না বললেই নয় সেটা হচ্ছে পুরুলিয়া। এবং পুরুলিয়া বলতেই যেটা সবার ফার্স্ট আসে সেটা হচ্ছে অযোধ্যা পাহাড়। এবং এখানেই একটা অফবিট ডেস্টিনেশনের খোঁজ দেবো আপনাকে, অযোধ্যা পাহাড়েরই একটি বর্ধিত অংশ ময়ূর পাহাড়, যেখানে একটা সময় বলা হতো বা স্থানীয়রা বলতেন যে এই সময় অনেক ময়ূর ঘোরাঘুরি করতো সেই জায়গায়, এবং সেখান থেকে কিন্তু এই জায়গাটার নাম হয়েছে ময়ূর পাহাড়। আর কেন ময়ূর পাহাড়? শুধুমাত্র ময়ূর ঘোরাফেরা করতো বলেই না, ময়ূরের মতোই সুন্দর নাকি, কারণ নানান রূপে নানান মুহূর্তে নানানভাবে সেজে ওঠে এই ময়ূর পাহাড়, এবং এইটাই ভীষণভাবে মুগ্ধ করে পর্যটকদের। তাই জন্য আপনি আসতেই পারেন লাল মাটির দেশ পুরুলিয়াতে। কিন্তু এছাড়াও আরও অনেক কিছু আছে, যেমন দোলের আগে পলাশের রঙে যদি পুরুলিয়াকে দেখতে চান কিভাবে সেজে উঠেছে, তার জন্য কিন্তু আপনাকে আসতে হবে এই লাল মাটির দেশে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

রেডিওবাংলানে.কম এ লাল মাটি দেশ বলছে, এবং লাল মাটি দেশ মানে যেমন লাল মাটি দেখতে পাওয়া যায়, ঠিক সেই রকমই শাল শিমুল পিয়ালের বনে আপনি নিরিবিলিতে নিজেদের মতো করে আপনার প্রিয় মানুষদের সাথে সময় কাটাতে পারবেন। যদি আপনি জঙ্গল পছন্দ করেন, আবার অ্যাডভেঞ্চারও পছন্দ করেন, আর যদি আপনি চান যে জঙ্গলের মাঝে ছোট ছোট কটেজে রাত কাটাতে চাইবেন, তাহলে সেটারও কিন্তু সুযোগ রয়েছে। এই অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটা দারুণ ডেস্টিনেশন রয়েছে এই পুরুলিয়া, সেটার নাম দুয়ারসেনী। কারণ দুয়ারসেনীর জঙ্গল রয়েছে, এবং এখানেই একটা অফবিট স্পটে রয়েছে একটি ভিউ পয়েন্ট, এবং তার সাথে সাথে দুয়ারসেনী থেকে অন্য আর একটা জায়গায় ঘুরতে যাওয়া যায়, সেটা হচ্ছে হাড়গাড়া জঙ্গল টটকো জলাধার রাইকা পাহাড়। তাহলে এই রকমই কিছু ডেস্টিনেশনের খোঁজ আপনি পুরুলিয়া গেলে নিশ্চয়ই পাবেন।

রেডিও বাংলানিউজ ডট কম এ লালমাটি দেশ নিয়ে কথা বলছে, এবং লালমাটি দেশ বলতে গেলে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, বীরভূম এবং পুরুলিয়াই তো বোঝায় বিশেষ করে। এবং পুরুলিয়ার কথা বললাম, বাঁকুড়ার কথা একটু বলি, যেখানে শিল্প রয়েছে, যেখানে সংস্কৃতি রয়েছে এবং যেখানে অবশ্যই সাহিত্যও রয়েছে। বাঁকুড়ার বিষ্ণুপুর, যেটা শিল্পে সমৃদ্ধ, এবং অবশ্যই এখানে বলা হয়েছে নানান ধরনের মন্দির দেখতে পাবেন এই বিষ্ণুপুরে। আর টেরাকোটা যে শিল্প, সেটাও কিন্তু বিষ্ণুপুরের ভীষণভাবে বিখ্যাত। এবং তার সাথে সাথে যদি আমরা বলি বীরভূমের কথা, তাহলে বীরভূমে অবশ্যই রয়েছে রবি ঠাকুর, রবি ঠাকুরের শান্তিনিকেতন, এবং রয়েছে সোনাঝুরির হাট। লালমাটির দেশ বলতে গেলে আমার মনে হয় একটা আড্ডাই সেটা কমপ্লিট করা ভীষণ টাফ, ঠিক যেমন আমার টাফ মনে হচ্ছে। আপনার যদি কিছু আইডিয়া আসে, বা আমার মনে হয় লালমাটির দেশ বলতে আপনার কাছে ডেফিনেশনটা কি যদি আমি জিজ্ঞাসা করি, তাহলেও আমি সেটা জানতে চাই উত্তর। এবং অবশ্যই আমাকে উত্তর জানাতে হবে, এবং তার সাথে সাথে আমার সাথে থাকতে হবে আর ফলো করতে হবে www.radiobanglani.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকে, আর সেই মুহূর্তগুলোকে সঙ্গে করে আমাদের কিন্তু আজীবন এগিয়ে চলার একটা পথ প্রশস্ত হয়। তো আমরা প্রত্যেক দিনই ভাবি নতুন কিছু হবে, আর নতুনের আশাতেই আমরা বুক বাঁধি, আর এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের জীবনের কিছু কিছু মুহূর্ত এমন থাকে যে মুহূর্তগুলোয় হয়তো এমন কিছু নতুনের মধ্যেও কোথাও একটা

অন্যরকম নতুনের গন্ধ পাওয়া যায়। ঠিক যেরকম আমাদের জীবনে আমরা যখন খুব আনন্দ পাই, এমন একটা কঠিন মুহূর্তকে জয় করে আমাদের প্রচণ্ড আনন্দ হয় ভেতরে, তখন কিন্তু আমরা কেঁদে ফেলি। আর সেই কান্নাটা, ওই বলে না যে সুখেও কেঁদে ওঠে মন, ঠিক সেরকমভাবেই আমাদের এই মন এতটাই একটা সূক্ষ্ম জায়গা, যেখানটায় সামান্য আনন্দেই আমরা কিন্তু আনন্দিত হই, আবার সামান্য দুঃখেই আমরা আবার প্রচণ্ডভাবে ভেঙেও পড়ি। তো সেই কথাকে মাথায় রেখে, সেই ভাবনাকে বজায় রেখে আমাদের কিন্তু হৃদয় বারবারই এটাই বলে ওঠে যে আমাদের ভালো থাকতে হবে। আর সেই ভালো থাকতে গেলে যদি কেঁদেও কোথাও হালকা হয়ে ভালো থাকা যায়, সেটাও একটা খুব ভালো থাকা। আমাদের আজকের আড্ডা সেই রকম কিছু ব্যাপারকে সঙ্গে করে। তো কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা, শ্রাবণের ধারার মতো। শুনতে থাকুন সৌভিকের সঙ্গে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফিরে। এখন

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

এখানে গলি গুঁজি হোঁচট লাগে পায়, পলকা সংসার এখানে কার, জন্ম মৃত্যুর প্রগাঢ় কৌতুকে হাসি ও কান্নার সারাত সার, হাসি ও কান্নার সারাত সার। এ যেন নিশি ডাক মৃতের হাত ছানি, এ যেন কুহকের অজানা বীজ, এমন মোহময় কিছুই কিছু নয়, হৃদয় খুঁড়ে তোলা মায়া খনিজ। আমাকে যেতে হবে এখন।

0: নিগুলি স্মৃতিকে খায়, আমাকে টান মারে রাত্রি জাগানো দিন, আমাকে টানে গূঢ় অন্ধকার, আমার ঘুম ভেঙে হঠাৎ খুলে যায় মধ্যরাত্রির বন্ধ দ্বার, আমাকে টান মারে রাত্রি জাগানো দিন, আমাকে টান মারে।
1: এখানে রাত নেই, এখানে দিন নেই, থেমেছে।

ফিরেলাম কয়েক গানের পর আজকের এই বিশেষ আড্ডা গান মুসাফিরে শ্রাবণের ধারার মতো নিয়ে। তো সত্যি বৃষ্টি আমরা কে না ভালোবাসি। একটা ছোট্ট শিশুও হয়তো জানলার ওপারে যদি বৃষ্টি ঝমঝম করে দেখে সেও কিন্তু দাঁড়িয়ে পড়বে এবং তারও কিন্তু সেই ছোট্ট হাতটা বারান্দা বা রেলিংটাকে পেরিয়ে হাতটা বাড়াতে চাইবে সেই জলটা যেখান থেকে পড়ছে সেখানে একটু স্পর্শ পেতে। তো এইভাবেই আমাদের প্রত্যেক দিনের লড়াইতেও আমরা কিন্তু এইভাবেই একটু আনন্দ খুঁজে নিতে পছন্দ করি, আর সেই আনন্দের মধ্যেই কোথাও আমাদের চোখের কোণে জলটাও চিকচিক করে যখন আমরা আনন্দের চরম সীমায় পৌঁছে যাই। তো ভাবতে ভালো লাগে কিছু কিছু মুহূর্ত আমাদের জীবনে এমনটাই গুরুত্বপূর্ণ থাকে যেগুলোকে সঞ্চয় করে রাখার সবথেকে দরকার। আমাদের জীবনের প্রত্যেক দিনের কঠিন লড়াইয়ের মধ্যেও দুঃখ তো থাকেই, ফেলে আসা থাকে, হারিয়ে যাওয়া থাকে, না দেখা পাওয়া থাকে, আমাদের হয়তো অপেক্ষার একটা দীর্ঘ পথ চলা থাকে। তার মধ্যে কোথাও আমাদের এই যখনই হালকা হওয়ার মুহূর্ত আসে তখন যেন মনে হয় ওই চার্লি চ্যাপলিনের ওই কথাটা, যে বৃষ্টির মধ্যেও দাঁড়িয়ে চার্লি চ্যাপলিন তার দুঃখের ব্যাপারটাকে নিমেষে মিটিয়ে নিতে পারতেন ভিজে। আমাদের আড্ডা জারি থাকবে, তাই কোথাও যাবে না, সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটা গানের পর আবারও আজকের এই বিষয়ের আড্ডা শ্রাবণের ধারার মতো নিয়ে। এখন গান

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

মুছে যাবে যত সন্ত্রাসবাদ, যুদ্ধ খুন আর ধ্বংস নিপাত। মুছে যাবে যত সন্ত্রাসবাদ, যুদ্ধ খুন আর

0: ফিরে এলাম আবারও কয়েকটি গানের পর আজকের এই বিশেষ হারটা শ্রাবণের ধারার মতো নিয়ে। তো আমরা জানি যেহেতু এই সময়টা শ্রাবণ মাস চলছে, আর এই সময়টায় যদি কখনো পাহাড়ের কোলে গিয়ে দাঁড়ান এবং দূর থেকে যে অবিরাম ঝর্ণার ধারা ঝরছে সেখানে এক মনে দাঁড়িয়ে থেকে শুধু ভাবুন তো, এই গানটা যদি আমাদের নেপথ্যে বাজে শ্রাবণের ধারার মতো পড়ুক ছড়ে, তো সত্যিই আপনার কখনো মনে হবে পাহাড় কি দুঃখ পেয়েছে, তাই এত কাঁদছে কেন? সত্যি এই যে একটা অদ্ভুত উপলব্ধি আপনি কিন্তু করতে পারবেন যদি আপনি এই সময় পাহাড়ের কোলে গিয়ে একবার একটু দাঁড়ান এবং পাহাড়ের একদম যে জায়গাটা যেখানে নিশ্চুপ শান্ত, দূরে একটা আওয়াজ করলে চারপাশটা একদম ছড়িয়ে যায়, আর সেই পাহাড়ের কোলে দূরে দেখছেন ঝর্ণা পড়ছে অবিরাম, সেখানে যদি একটু গিয়ে দাঁড়িয়ে নিজের মনের মতো করে নিজের দুঃখগুলোও যেন যেখানে যদি আপনি দেখেন, ওই যে বলে না কিছু কিছু দুঃখ পাহাড়ে ফেলে রাখতে হয় তাহলে ভালো থাকা যায়, হ্যাঁ কিছু দুঃখ যা ভেতরে জমে থাকা কষ্ট যান সরাসরি পাহাড়ে আর তার ওই গভীর খাদের মধ্যে সেই কথাগুলোকে ফেলে দিন, ভালো থাকবেন, কথা দিলাম, কারণ এটাই ভালো থাকার সঠিক পথ, সব কথা গায়ে মাখতে নেই। দেখুন আবার ফিরে আসবো আজকের এই স্পেশাল আড্ডা শ্রাবণের ধারা মতো নিয়ে, এখন গান
1: কাটে যদি রাত।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com শুনছেন, আর এই মুহূর্তে আমি আছি গান মুসাফির সৌভিকের সঙ্গে। আপনারা জুড়ে আছেন প্রায় 250,000 বন্ধু, তাই না? আর এভাবেই আমরা একসঙ্গে আড্ডা জমে ওঠে প্রতিদিন। তো আমাদের আজকের আড্ডা শ্রাবণের ধারার মতো। সত্যি আমরা জীবনের এমন কিছু কিছু মুহূর্ত কাটাই যে মুহূর্তগুলোয় হয়তো আমাদের মনে হয় আর হয়তো ভালো থাকার কোনো আশা নেই। আর সেই আশার মধ্যে যখন একটা অদ্ভুত রকমের ইন্সপিরেশন আপনাকে উজ্জীবিত করে তোলে, তখন তো চোখ দিয়ে জল বেরিয়েই পড়ে। কিংবা ধরুন দীর্ঘদিন বহুদিন পর এমন একজন মানুষের সঙ্গে দেখা পেলেন, এমন একজন বন্ধুর সঙ্গে আপনার দেখা হলো যে একটা সময় আপনার নয়নের মনে ছিল, ভাবুন তো, তার জন্য চোখে জল আসবে না? স্বাভাবিক, আসতে বাধ্য। এবং সেই আশার মধ্যে যখন আপনি শুনবেন এবার সেই বন্ধুটাই আপনার বাড়ির উল্টো দিকে থাকছে, থাকবে, সে ফিরে এসছে, আবারও সেই আড্ডা জমে উঠবে, আবারও সেই পুরনো স্মৃতি ফিরে আসবে। এটাই তো জীবন যেভাবে চলছে, ওই যে বলে না একটা চক্রাকারে চলছে, কিন্তু মানুষ ভুল করলেও কিন্তু এই জন্মেতেই তার উত্তর কিন্তু মেলে এবং তাকে শোধ করে যেতে হয়। ঠিক এমনটাই লেখা থাকে বিভিন্ন বইতে। ঠিক সেরকম জীবনের দুঃখগুলোও কিন্তু মিটেও যায় এই জন্মেই। অনেক মানুষ আছেন যারা হয়তো এক জায়গায় এখন থাকেন, যে জায়গায় আগে থাকতেন সেই জায়গার সামনে গেলে ভীষণ কষ্ট হয়, ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ে যায়, কারণ উপায় না থাকা সত্ত্বেও আপনাকে ছেড়ে যেতে হয়েছিল সেই জায়গাটা, সেই পৈতৃক ভিটে মাটিটা। কিন্তু আজ সেখানে শূন্য, বা সেখানে অন্য কোনো ইমারত করেছে, তার সামনে দাঁড়িয়েও মনে পড়ে যায় সেই স্মৃতির বিকেলটা, সেই স্মৃতির ভোরবেলাটা। স্বাভাবিক, তখন তো চোখে জল আসবেই। আমাদের জীবনে কঠিন মুহূর্ত বলতে তো এগুলোই, কঠিন মুহূর্ত তো যাকে বিশ্বাস করেছিলাম সে যখন ধোকা দেয়, কঠিন মুহূর্ত তো যখন সব পেয়েও যেন সত্যি কিছু একটা হারিয়ে ফেললাম। সঙ্গে থাকুন, আবার ফিরব আজকের এই স্পেশাল আড্ডা শুধুমাত্র গান মুসাফিরে। শুনতে থাকুন শ্রাবণের ধারার মতো কয়েকটা গানের পর আবারও।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।
4: আর ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
5: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
4: ওরে ও তরুণীশান বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী।

0: কে সে রাজা, কাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে।
1: হা হা পায় যে হাসি ভগবান, পড়বে ফাঁসি সর্বনাশী, শিখায় এ হিন তথ্য কে রে।

0: করার ওই ভিত্তি নাড়ি, তেরে দেখি ভীম করার ওই ভিত্তি নাড়ি,
1: লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পাড়ি,
2: লাথি মার ভাঙরে তালা,
1: যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো।

তো দেখতে দেখতে আমাদের আড্ডাটা কিন্তু একদম শেষ দিকে আমরা পৌঁছে গেছি। তো একটা মজার ব্যাপার বলি, এই যে শ্রাবণের ধারার মতো কারোর চোখ দিয়ে জল টপ টপ টপ টপ করে পড়ে গেলে তার প্রতি আমাদের ভীষণ সহানুভূতি জাগে, বা আমাদের জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে কী হয়েছে, এরকম কাঁদছিস? ভাবুন যখন আপনি জিজ্ঞেস করলেন, নেই তোর কী হয়েছে, এরকমভাবে কাঁদছিস? তো দেখে তো সব ঠিকই আছে, কোনো অসুবিধা কিছু মনে হচ্ছে না। না, চোখে না প্রচুর ঠান্ডা লেগেছে। তো এই যখন আপনি শোনেন ব্যাপারটা, এর মধ্যে কিন্তু একটা অদ্ভুত মজা আছে। এই ঠান্ডা লাগার নেপথ্যেও কিন্তু এই শ্রাবণের ধারার মতো ব্যাপারটা চলে আসে, সত্যিই তো। আর সেই শ্রাবণের ধারার মতো ব্যাপারটা আবার আরেক দিকে, ছোট্ট শিশুর পিঠে যখন দুমদাম পড়ে তখনও কিন্তু শ্রাবণের ধারার মতোই ব্যাপারটা চলে, আর একটা তারকস্বরের চিৎকার হয়ে যায়। কারণ আমাদের এখনই অনেকের দেখার চোখটা পাল্টে গেছে, কেউ হয়তো কেন কাঁদছে বুঝতে পারে না, আবার কেউ কাঁদছে দেখলেও পাশ কাটিয়ে দূরে সরে যায়। স্বাভাবিক, প্রত্যেকেরই কাজ, প্রত্যেকেই নিজে নিজের জগতে ব্যস্ত, সময় নেই, সত্যি তো সময়ের বড় অভাব। তাই সময়ের কাজ সময় সারতে হয়, কিন্তু সবসময় আমরা সময়ের কাজ সময় সারতে পারি না, তখনই হয় সমস্যা। আর সেই সমস্যার কারণেই মাঝে মাঝে হয়তো চোখের কোণে ভিজে যায়, স্বাভাবিক না? সেই চোখের কোণে ভিজে যাওয়াটাও একটা আমাদের কাছে মনে হয় আমরা ভীষণ অনেক কিছু এক্সপেক্ট করি। না, এক্সপেক্ট করাটা সবসময় ভুল। সময়ে যেরকমভাবে এগোচ্ছে আপনাকেও সেভাবে এগোতে হবে। তাই হ্যাঁ, সময়ের কাছে সময় হয়নি ব্যাপারটা ঠিক, হবে দই অপেক্ষা, অপেক্ষাকেও গুরুত্ব দিতে হবে। আমাদের আড্ডা আছে পর্যন্তই, কেমন লাগলো? 4475039657 1 2 অবশ্যই জানাবেন। আর এভাবেই শুনতে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলাদেশ .com।

এই যে প্রত্যেকটা দিন আপনার সঙ্গে আমার কিছু বিশেষ মুহূর্ত আপনার এবং আমার মনের লকারে সেভড হয়ে রয়েছে, সেটা কিন্তু ভীষণ দামি একটা জিনিস। এটা নিশ্চয়ই আপনিও মানেন? হ্যাঁ, আমি এই কথাটা ভীষণ মানি। এখন এই মুহূর্তটায় আপনি রয়েছেন আমার সঙ্গে এবং আমি আপনার সঙ্গে রয়েছি। সেই মুহূর্তটা মনে হবে আপনার অতিরিক্ত চিন্তা ভাবনা, দুশ্চিন্তা বা এমন কোনো বিষয় যেটা আপনাকে ভীষণভাবে কুড়ে কুড়ে খাচ্ছে বা আপনার মানসিক শান্তিটাকে নষ্ট করছে, সেই মুহূর্তর থেকে একটু বেরিয়ে এসে নিজের যা করতে ভালো লাগে বা নিজের একটা মুহূর্ত এমনভাবে কাটান, সেই মুহূর্তটাকে স্পেশাল করে দিন। কিভাবে স্পেশাল করবেন পরে বলছি, তার জন্য শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।
1: আমাকে এ শহরের অলিগলি সে পাঠালো উপহার।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ। আর হ্যাঁ, আমাকে শুনতে হলে অবশ্যই ওয়েবসাইটটা জানতে হবে। আমাদের ওয়েবসাইট হল www.radiobanglanet.com। হ্যাঁ, তো যেটা নিয়ে কথা হচ্ছিল, আপনার কঠিন মুহূর্তটাকে কি করে স্পেশাল করবেন। দেখুন, সব মুহূর্ত আমাদের কাছে খুব স্পেশাল হবে এমনটা নয়। কঠিন পরিস্থিতি যদি জীবনে না আসে, তাহলে স্পেশাল মুহূর্তগুলোকে উপভোগ করতে পারবেন না, এটা সত্যি। কিন্তু তার মানে এই নয় যে আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তই ভীষণ কঠিন হবে, সেটা নয়। আপনি ভীষণ কষ্টে আছেন, আপনার মনটা খুব বিষণ্ণ, বা আপনি এমন কিছু একটা নিয়ে ভাবছেন যেটা সমাধান করে উঠতে পারছেন না, প্রেয়ার্স করুন, প্রার্থনা করুন, আপনার ভালো মুহূর্তকে ম্যানিফেস্ট করুন। দেখবেন আজকের কঠিন মুহূর্তটা কেটে গিয়ে আগামীতে ভালো মুহূর্ত আসতে বাধ্য, কারণ কঠিন সময় কাটে। হ্যাঁ, যদি আপনি ওই কঠিন মুহূর্তটার মধ্যে যাপন করতে থাকেন আর এটা ভেবে নেন যে ভালো মুহূর্ত আর আসবে না, তাহলে কিন্তু খুব চাপ আছে বস। তাই ভালো মুহূর্তকে ম্যানিফেস্ট করতে হবে, ইটস আ প্র্যাকটিস, এভরি ডে প্র্যাকটিস করতে হবে, ভালোভাবে বাঁচতে হবে, পজিটিভ থাকতে হবে। এই যে এই মুহূর্তটা আমার জন্য দারুণ স্পেশাল, কেন বলুন তো, আপনি আমাকে মন দিয়ে শুনছেন আর আমিও আপনার কাছে পৌঁছে যাচ্ছি আপনার মনের মধ্যে। তাই এই স্পেশাল মুহূর্তগুলো আপনার এবং আমার মধ্যে রয়ে যাবে, আমি জানি। আপনার যদি এমন কোনো বিশেষ মুহূর্ত থাকে যে মুহূর্তটা আপনাকে নতুন করে বাঁচার রসদ জুগিয়েছে, নিশ্চয়ই আছে এমন কোনো মুহূর্ত বা এমন কোনো মানুষ যে আপনার মুহূর্তগুলোকে, জীবনের অনেক মুহূর্ত সুন্দর করে দিয়েছে, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা +447503965712। পরে দুটো গান আপনার সেই বিশেষ মুহূর্তকে উৎসর্গ করলাম। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ। ও, আপনারও নিশ্চয়ই আমাদের প্রত্যেকটা মুহূর্তের আপডেট চাই? তাহলে অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। এখনও যদি আপনার ফলো না করা হয়ে থাকে তাহলে অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ। হ্যাঁ, তো ফিরে আসি আড্ডায়। কিছু কিছু মুহূর্ত আমাদের জীবনে এতটাই স্পেশাল হয়, সেটা যখন আমাদের কাছে আসে তখন কিন্তু আমাদের পাস্ট ট্রমা, স্ট্রেস, সেগুলোকে বিরতি দিয়ে মুহূর্তগুলোকে আলিঙ্গন করতে হবে। তখন কিন্তু ওই জিনিসগুলোকে আর ভাবলে হবে না। আমি জানি পাস্ট ট্রমা, স্ট্রেস, অ্যাংজাইটি বা এমন কোনো ঘটনা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে সেই সময়টা, সেগুলো ভোলা যায় না। কিন্তু এমন কোনো মুহূর্ত আছে, এমন কিছু স্পার্ক আছে, সেই মুহূর্তগুলো যখন আসবে সেগুলোকে কিন্তু আপনাকে আলিঙ্গন করতে হবে। দেখবেন আপনার ট্রমাগুলো কোথায় যেন টাটা বাই বাই হয়ে গেছে। তাই সেই বিশেষ মুহূর্তগুলোকে আলিঙ্গন করুন, ভালো থাকবেন, সুন্দরভাবে বাঁচতে পারবেন। তাই আমি অবশ্যই বলবো মুহূর্তে বাঁচুন, এই মুহূর্তটা আপনার জন্য ভীষণ স্পেশাল হোক। পরের গানটা আপনার যে কোনো একটা বিশেষ মুহূর্তকে সাক্ষী রেখে আপনাকে আমি ডেডিকেট করলাম। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, কথা হচ্ছিল মুহূর্ত নিয়ে, মুহূর্তে বাঁচা নিয়ে। মানে এই মুহূর্তটা বা যেই মুহূর্তটা আপনার জন্য ভীষণ স্পেশাল, সেই মুহূর্তটার কথা মনে করে আপনার দেখবেন যখন মনটা ভীষণ খারাপ থাকবে, তখন কিন্তু সেই মুহূর্তটাকে মনে করে আপনার মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। এটা একটা ম্যাজিক। তবে কিছু কিছু মানুষ কিন্তু ভালো মুহূর্ত আমাদের উপহার দেয়, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। এমন কিছু মানুষ আছে যারা এক মুহূর্তের জন্য এসে মনটা ইনস্ট্যান্ট ভালো করে দেয়। ভিতরের ভেঙে যাওয়া আমিটাকে নিজের অজান্তেই যেন মেরামত করে দেন। কিছু মানুষের মধ্যে না একটা পজিটিভ অরা আছে, একটা পজিটিভ ভাইবস আছে, সেই ভাইবসগুলো না ক্যাপচার করে আমাদের সেই ভাঙাচোরা মনটা। আমি জানি আপনার জীবনেও এরকম একজন বা কয়েকজন মানুষ ডেফিনেটলি আছে। যদি এরকম কোনো মানুষ থাকে আর এরকম বিশেষ কোনো মুহূর্তের গল্প থাকে, তাহলে অবশ্যই আমাকে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই মনে আছে, তাও বলছি, +447503965712। তাহলে জানাচ্ছেন তো সেই বিশেষ মানুষটা আপনার বিশেষ মুহূর্তকে যারা বাঁচিয়ে রাখছে সেই গল্পটা। তাহলে অবশ্যই মুহূর্তে বাঁচুন আর শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

ভালো মুহূর্ত কিন্তু আমাদের জীবনে ভীষণ কম আসে, এবং কিছু মুহূর্ত আছে যে মুহূর্তগুলো আমরা উপভোগ করতে না করতেই সেই মুহূর্তগুলো কিন্তু আমাদের হাত থেকে বেরিয়ে যায়। তাই ভালো মুহূর্ত আসলে আমি বারবার বলছি, সেটাকে আগলে রাখুন, সেটাকে আলিঙ্গন করে বাঁচুন। এই যেমন সময় বাবা জীবন আমাকে বলছে, এই বিশেষ মুহূর্তটায় আমাকে থামতে হবে, কারণ সময় প্রায় শেষের দিকে। আমার না মাঝে মাঝে ভীষণ মানে অভিমান হয় সময়ের ওপর, কেন বলুন তো? যখনই আপনার আর আমার আড্ডাটা একদম জমজমাটটা পর্যায়ে চলে যায়, তখনই সময় বলে আমি এবার শেষ। এরকম না মানে ঠিক ভালো লাগে না। যাই হোক, আজকের এই সময়টা শেষ না হলে, আজকের এই মুহূর্তটা শেষ না হলে কালকের মুহূর্তটা কীভাবে আসবে? ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, মুহূর্তে বাঁচুন। আগামীকাল আরও আড্ডা হবে, নতুন কোনো গল্প হবে, নতুন বিষয় জানা যাবে। আজকের এই মুহূর্তটা আমি আমার মনের লকারে সেভড রাখলাম। তাহলে আজ আসি, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

মেঘের আড়ালে ঢেকে থাকা সেই রং ধনুকে চাই। সত্যি মেঘের আড়ালে এইরকমই লুকিয়ে থাকে কত অপূর্ব সব দৃশ্য, কত মিষ্টি মিষ্টি সব গল্প। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আমরা এই যে মেঘের আড়ালে ঢেকে থাকা যে নানা রকমের অপূর্ব সব সৌন্দর্যের কথা বলছি, সেখানে এই রংধনুর কথা তো বলতেই হয়। কারণ যখন সত্যি আকাশ মেঘাচ্ছন্ন, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির তো একটা সৌন্দর্য অবশ্যই রয়েছে, তবে তার সঙ্গে সঙ্গে আমাদের এটাও মনে হয় এই মেঘ বোধহয় আর কাটবে না। কিন্তু আবার আমরাই কিন্তু দেখতে পাই যে মেঘ ধীরে ধীরে কেটে যায়, আর আড়াল থেকে যখন রোদ এসে পড়ে আর সেই আকাশ জুড়ে রংধনু ছড়িয়ে পড়ে, তখন মন মুহূর্তে কোথায় যেন হারিয়ে যায় আর সেই অপূর্ব দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আজ এই মেঘের আড়ালে লুকিয়ে থাকা নানা সৌন্দর্যের গল্প নিয়ে থাকবো আমাদের পপকর্নে। আর এখন পরপর তিনটে গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in। খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

দার্জিলিং এর চা, যা স্বাদে গন্ধে জগৎ বিখ্যাত, আর সেই জন্যই বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই হয়তো সেই দার্জিলিং এর চায়ের স্বাদ নেওয়া যায়। কিন্তু দার্জিলিং বললেই আমাদের আরেকটা কথাও কিন্তু মনে পড়ে, সেটা হলো কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি মেঘের আড়ালে ঢেকে থাকা বিভিন্ন সৌন্দর্য নিয়ে, আর সেখানেই উঠে আসে কাঞ্চনজঙ্ঘার কথা। কারণ কাঞ্চনজঙ্ঘার সেই অপূর্ব দৃশ্য দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষ দার্জিলিং এ যান, আর সেখানে গিয়ে সেই ভোর তিনটে থেকে টাইগার হিলে গিয়ে দাঁড়িয়ে থাকেন, অপেক্ষা করেন যে কখন সূর্যোদয় হবে, আর সেই তুষারাবৃত যে কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গ সেখানে এসে যখন সেই রোদের যে আলো পড়বে, আর সেই আলোতে সে এক অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করবে। কিন্তু অনেক সময় হয় যে সেই ভোর তিনটে থেকে দাঁড়িয়ে রয়েছেন অথচ মেঘে ঢেকে গেল, তাই সেই সৌন্দর্য মিস করতে হলো, তাই মনটা তখন কিন্তু ভীষণ খারাপ হয়ে যায়। কিন্তু যদি সেই মেঘ সরে গিয়ে আবার সেই অপূর্ব দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, সেই নৈসর্গিক দৃশ্য যা মুহূর্তে মনকে এক অন্য জায়গায় নিয়ে যেতে পারে, আর সেই মেঘের আড়ালে ঢেকে থাকা নানা সৌন্দর্য যা আমাদের সত্যি অসাধারণ লাগে। আমাদের এই আজকের এই গল্প আড্ডা জারি থাকবে, তবে গানের ওপারে। চলুন শুনে নি পরপর দুটো গান। ফিরছি আমি অনামিকা গানের ওপারে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

রাতে জ্যোৎস্নালোকে ভেসে বেড়াতে বেড়াতে গুনগুনিয়ে ওঠা, আর তার সঙ্গে অপূর্ব এক ভালো লাগা। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আজ পপকর্নে আমরা কথা বলছি মেঘের আড়ালে ঢেকে থাকা সৌন্দর্য নিয়ে, আর সেখানে উঠে আসছে বাদলা দিনের পূর্ণিমা রাতের কথা। কারণ সেই পূর্ণিমার চাঁদ যে সৌন্দর্য সত্যি সকলকে মুগ্ধ করে, যদি এরকম মেঘ করে সেই চাঁদকে ঢেকে দেয় তখন সত্যি আমরা কিন্তু সেই সৌন্দর্যকে উপভোগ করতে পারি না, তখন আমাদের কেমন একটা মন কেমন করে। কিন্তু মুহূর্তে যদি সেই মেঘ সরে গিয়ে আবার সেই স্বমহিমায় আমরা চাঁদকে দেখতে পাই, সেই যে একেবারে গোলাকৃতির উপর থালার মতো চাঁদ, আর তার সঙ্গে সেই স্নিগ্ধ জ্যোৎস্না, আর সেই আলো যখন এসে পড়ে আমাদের এই ধরাতে, তখন সত্যি আমাদের গুনগুনিয়ে উঠতে ইচ্ছে করে, মনে পড়ে সেই গান, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। চলুন শুনে নি, তারপর আবার ফিরছি গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। সত্যি আমাদের সারা বিশ্বে এত সৌন্দর্য যে আমাদের ভাবলে অবাক লাগে। আর সেখানে আমরা যখন আজকে সেই মেঘের আড়ালে ঢেকে থাকা সৌন্দর্যের কথা নিয়ে গল্প করছি, সেখানে অবশ্যই উঠে আসে তারায় ভরা আকাশের কথা। কারণ তারায় ভরা আকাশ দেখতে কিন্তু ভারী ভালো লাগে। আর অনেকেই ছোটবেলা থেকেই আকাশ নক্ষত্রদের নিয়ে এক অদ্ভুত টান অনুভব করেন, আর সেই টানেই ছুটে যান খোলা আকাশের নিচে। ঝকঝকে আকাশে সেই তারায় ভরা আকাশ দেখতে তাদের ভারী ভালো লাগে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে তারায় ভরা আকাশের কথা বলছি, যদি সত্যি কোথাও যাওয়া হয়েছে খোলা আকাশের নিচে, আর সেই আকাশের যে নক্ষত্রদের, সেই নক্ষত্রদের খুব ভালো করে নিজেরা দেখব বলে টেন্ট করে আছি, এক ফ্লাস্ক কফি নিয়ে একেবারে রেডি, এমন সময় মেঘে ঢেকে গেল আকাশ, সত্যি মনটা কিন্তু তখন ভীষণ খারাপ হয়ে যায়। কিন্তু যদি সেই মেঘ কেটে যায় আর তার সঙ্গে সঙ্গে আবার হাজার হাজার নক্ষত্রদের সেই ঝকঝকে আকাশে আবার দেখা যায়,

হলে মন নিমেষে একেবারে কয়েক আলোক বর্ষ দূরে চলে যায়। আমরা আমাদের আজকের এই আটটা গল্প জারি রাখবো, তবে এখন শুনবো পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

শিরশি রাত্রি নিবি শন শন যেন কোন রাজ্যে।

পর দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি মেঘের আড়ালে ঢেকে থাকা বিভিন্ন সৌন্দর্য নিয়ে, যেখানে উঠে এলো রং ধনুর কথা, উঠে এলো বরফে আবৃত কাঞ্চনজঙ্ঘার যে পর্বত শৃঙ্গ, সেই শৃঙ্গ দেখার অভিজ্ঞতার কথা, উঠে এলো তারায় ভরা আকাশের কথা, জ্যোৎস্নালোকের কথা। আর এইভাবে গল্প করতে করতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে অনামিকাকে আজকের মতো বিদায় নিতে হবে। তবে আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে। তবে যেতে যেতে অবশ্যই জানতে ইচ্ছে করছে, এই যে আমরা মেঘের আড়ালে ঢেকে থাকা নানান সৌন্দর্যের কথা বলছি, সেখানে আপনার মেঘের আড়ালে ঢেকে থাকা কোন সৌন্দর্য উপভোগ করতে সবচাইতে বেশি ভালো লাগে? আর যদি সেটা চান আমার সঙ্গে শেয়ার করতে, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই একই সময়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা.com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team, because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
4: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
5: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
4: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
6: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

し揺れる頃本当彼絞ってる届く

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

বর্ষাকাল এবং একে ছাড়া আমাদের অস্তিত্বর কথাই ভাবা যায় না। না, ব্যাপারটা ছাতা নয়, ব্যাপারটা হলো রেনকোট। আগে হ্যাঁ হ্যাঁ, রেনকোট। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর গতকালকের থেকে আজকে আমাদের আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড হতে চলেছে, অর্থাৎ গতকালও বেশ কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করেছি রেনকোটকে নিয়ে, আর আজকেও শেয়ার করব এরকম কিছু কথা রেনকোটকে নিয়েই যেগুলো কি না এক কথায় একদম চমকে দেওয়ার মতো। মানে রেনকোটকে নিয়ে এত কথা, এত গল্প, এত ঘটনা আছে যেগুলো কি না সিরিয়াসলি চমকে দেওয়ার মতো, বুঝলেন তো? সেরকমই কিছু কথা গতকালের মতো আজকেও আমি গৌরব আপনার জন্য সাজিয়ে নিয়ে এসেছি আমাদের আড্ডার আসরে। কিন্তু সবই সে সমস্ত কথা শেয়ার করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেনকোট তো আবিষ্কার হলো, কিন্তু সেই রেনকোট কিন্তু প্রথম দিকে কেউ পরতই না। আগে হ্যাঁ, রেনকোটকে মানুষজন ব্রাত্যই করে রেখে দিয়েছিলেন। কেন বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেরা, নামে গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে রেনকোটকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে 1835 খ্রিস্টাব্দে প্রথম রেনকোট আবিষ্কৃত হয়, কিন্তু সেই সময় কেউ রেনকোট পরতেনই না। তার কারণ সেই সময় রেনকোট ছিল অত্যন্ত ভারী এবং তার থেকে একটা বিটকেল প্লাস্টিকের গন্ধ বেরোতো, সেই জন্য লোকজন রেনকোটকে অ্যাভয়েড করেই চলতেন। পরবর্তীকালে রেনকোট বানানোর প্রসিডিওর খানিকটা চেঞ্জ হয় 1843 খ্রিস্টাব্দে, এবং তারপর থেকেই রেনকোট এরকম জনপ্রিয় হয়ে ওঠে। তো রেডিও বাংলা নেট ডট কমে এই রেনকোটকে নিয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে, আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

যদি আপনাকে প্রশ্ন করি যে ঠিক কোন কালারের রেনকোট সব থেকে বেশি বিক্রি হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড, তখন আপনি বলবেন আইদার ব্ল্যাক অথবা ডার্ক ব্রাউন অথবা লাল কিংবা নীল, তাই তো? বা পিঙ্ক এটাও বলতে পারেন, এটা একটা অপশান। কিন্তু আমি যদি বলি যে এই সমস্ত অ্যান্সার ভুল, তাহলে তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডা জারি আছে রেনকোটকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে অল ওভার দ্য ওয়ার্ল্ড যে কালারের রেনকোট সব থেকে বেশি বিক্রি হয় সেটি হলো হলুদ, আগে হ্যাঁ হ্যাঁ ইয়েলো। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি যে অল ওভার দ্য ওয়ার্ল্ড সব থেকে বেশি এখনও পর্যন্ত রেনকোট বিক্রি হয়েছে এবং বিক্রি হয় ইয়েলো কালারের। তো রেনকোটকে নিয়ে এরকম অদ্ভুত অদ্ভুত কথা, অদ্ভুত ঘটনা অনেক আছে, সেরকমই আরও একটি কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

আপনারা যদি মনে করেন যে শুধুমাত্র মানুষজনই রেনকোট পরে, তাহলে কিন্তু ভুল করছেন। মানুষজন একমাত্র প্রাণী নন যারা এই রেনকোটের সুবিধা উপভোগ করেন। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। রেনকোটকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে আমরা অনেকেই মনে করি যে শুধুমাত্র মানুষজনই রেনকোট পরেন, কিন্তু তা কিন্তু নয়। 1996 খ্রিস্টাব্দে এক কোম্পানি পেটেন্ট জারি করে রেনকোটের, তবে সেটা মানুষের নয়, আমাদের প্রিয় পোষ্য সারমেয়দের, অর্থাৎ আমাদের অত্যন্ত আদরের পোষ্য ডগিদের জন্য। এই রেনকোট এখনও তৈরি হয় এবং বেশ বিক্রি হয়, মানে বেশ বড় সড় পরিমাণে বিক্রি হয় গোটা পৃথিবীতে। এবং 1996 সাল থেকে এই রেনকোট ক্রমশ জনপ্রিয়তা লাভ করেছে এবং দিনকে দিন জনপ্রিয়তা লাভ করে চলেছে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর জমে আছে রেনকোটকে নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেকের সময়, যার উপরান্তে রেনকোটকে নিয়ে আরও অনেক কথা শেয়ার করব আপনার সঙ্গে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

বর্তমানে অনেকেই মনে করেন যে রেনকোটের সেই জনপ্রিয়তা খানিকটা হলেও হ্রাস পেয়েছে। তার কারণ হলো বর্তমানে রেনকোটের আরও একটি ভ্যারিয়েশন, আরও একটি ভ্যারিয়েন্ট মার্কেটে চলে এসেছে, যেখানে শার্ট এবং প্যান্ট আলাদা করে ওই রেনকোট মেটেরিয়াল

দিয়েই তৈরি হয়। কিন্তু শুনলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন যে অল ওভার দ্য ওয়ার্ল্ড যে ধরনের রেনকোট বিক্রি হয় সেগুলো ওই রেনকোটের মতোই, অর্থাৎ ওই শার্ট প্যান্ট বিক্রি হলেও তার জনপ্রিয়তা কিন্তু রেনকোটের তুলনায় একটু পিছিয়েই আছে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর গতকালের থেকে আজকে আমাদের আড্ডাটা ক্যারি ফরওয়ার্ড হয়েছে, গতকালও বেশ কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করেছি রেনকোটকে নিয়ে, আর আজকেও শেয়ার করলাম। ঠিক কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

radiobanglanei.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে কান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি আছি এবং তার সাথে সাথে ভালো ভালো গানও আছে। তাই আপনি কিন্তু রিকোয়েস্ট করতে ভুলবেন না, আপনার পছন্দের গানগুলো আপনি রিকোয়েস্ট করতে থাকুন এবং আমি গান শোনাতে থাকবো। এই করেই আমাদের আড্ডাটা এগোনো যাক। এবং আজকে এমন কিছু কথা বলবো যেগুলো আমার মনে হয় সেটা ঘুরতে যাওয়ারও কথা, আবার শিল্প সংস্কৃতির কথা, আবার কিছু ছেলেবেলার স্মৃতি নিয়েও কথা। রেডিও বাংলানেই.com এ এরকমই কিছু কথার সাক্ষী হতে চলেছে এক ঘন্টায় আপনিও।

0: চাইতাম আর তুই কাকে ভালোবাসতি।
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobanglane.com এ আজকে আমরা লাল মাটির দেশ নিয়ে কথা বলবো। লাল মাটির দেশ মানে আমরা সবাই জানি যে পশ্চিম বাংলার সেই বিশেষ করে তিনটি জায়গার কথা, বাঁকুড়া, বীরভূম এবং পুরুলিয়া। এছাড়াও কিন্তু পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের অংশ যদি বলি সেটাও কিন্তু লাল মাটির দেশ হিসাবে বলা যেতে পারে। কিন্তু যেটা ফার্স্টে আমাদের মাথায় আসে বা একটা চোখের সামনে চিত্র ফুটে ওঠে সেটা কিন্তু এই তিনটে জায়গা বা তিনটে জেলার কথা। পুরুলিয়ায় এমন অনেক জায়গা আছে যেখানে আপনি ঘুরতে যেতে পারবেন এবং অফবিট ডেস্টিনেশনও কিন্তু। আবার বাঁকুড়াতেও এমন কিছু জায়গা আছে বা এমন কিছু সংস্কৃতি আছে যেগুলো আজও বাঁচিয়ে রেখেছে বাঙালিকে, বাঙালির শিল্প এবং সংস্কৃতিকে। সেই সব কিছু নিয়ে আজকের আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না।

রেডিও বাংলানিউজ ডট কম এ লালমাটি দেশ নিয়ে কথা বলছে, এবং লালমাটি দেশের বলতে গেলেই যেটা না বললেই নয় সেটা হচ্ছে পুরুলিয়া। এবং পুরুলিয়া বলতেই যেটা সবার ফার্স্ট আসে সেটা হচ্ছে অযোধ্যা পাহাড়। এবং এখানেই একটা অফবিট ডেস্টিনেশনের খোঁজ দেবো আপনাকে, অযোধ্যা পাহাড়েরই একটি বর্ধিত অংশ ময়ূর পাহাড়, যেখানে একটা সময় বলা হতো বা স্থানীয়রা বলতেন যে এই সময় অনেক ময়ূর ঘোরাঘুরি করতো সেই জায়গায়, এবং সেখান থেকে কিন্তু এই জায়গাটার নাম হয়েছে ময়ূর পাহাড়। আর কেন ময়ূর পাহাড়? শুধুমাত্র ময়ূর ঘোরাফেরা করতো বলেই না, ময়ূরের মতোই সুন্দর নাকি, কারণ নানান রূপে নানান মুহূর্তে নানানভাবে সেজে ওঠে এই ময়ূর পাহাড়, এবং এইটাই ভীষণভাবে মুগ্ধ করে পর্যটকদের। তাই জন্য আপনি আসতেই পারেন লাল মাটির দেশ পুরুলিয়াতে। কিন্তু এছাড়াও আরও অনেক কিছু আছে, যেমন দোলের আগে পলাশের রঙে যদি পুরুলিয়াকে দেখতে চান কিভাবে সেজে উঠেছে, তার জন্য কিন্তু আপনাকে আসতে হবে এই লাল মাটির দেশে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

করেন, আবার অ্যাডভেঞ্চারও পছন্দ করেন, আর যদি আপনি চান যে জঙ্গলের মাঝে ছোট ছোট কটেজে রাত কাটাতে চাইবেন, তাহলে সেটারও কিন্তু সুযোগ রয়েছে। এই অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটা দারুণ ডেস্টিনেশন রয়েছে এই পুরুলিয়া, সেটার নাম দুয়ারসেনী। কারণ দুয়ারসেনীর জঙ্গল রয়েছে এবং এখানেই একটা অফবিট স্পটে রয়েছে একটি ভিউ পয়েন্ট, এবং তার সাথে সাথে দুয়ারসেনী থেকে অন্য আর একটা জায়গায় ঘুরতে যাওয়া যায়, সেটা হচ্ছে হাড়গাড়া জঙ্গল টটকো জলাধার রাইকা পাহাড়। তাহলে এই রকমই কিছু ডেস্টিনেশনের খোঁজ আপনি পুরুলিয়া গেলে নিশ্চয়ই পাবেন।

রেডিও বাংলানিউজ ডট কম এ লালমাটি দেশ নিয়ে কথা বলছে, এবং লালমাটি দেশ বলতে গেলে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, বীরভূম এবং পুরুলিয়াই তো বোঝায় বিশেষ করে। এবং পুরুলিয়ার কথা বললাম, বাঁকুড়ার কথা একটু বলি, যেখানে শিল্প রয়েছে, যেখানে সংস্কৃতি রয়েছে এবং যেখানে অবশ্যই সাহিত্যও রয়েছে। বাঁকুড়ার বিষ্ণুপুর, যেটা শিল্পে সমৃদ্ধ, এবং অবশ্যই এখানে বলা হয়েছে নানান ধরনের মন্দির দেখতে পাবেন এই বিষ্ণুপুরে। আর টেরাকোটা যে শিল্প, সেটাও কিন্তু বিষ্ণুপুরের ভীষণভাবে বিখ্যাত। এবং তার সাথে সাথে যদি আমরা বলি বীরভূমের কথা, তাহলে বীরভূমে অবশ্যই রয়েছে রবি ঠাকুর, রবি ঠাকুরের শান্তিনিকেতন, এবং রয়েছে সোনাঝুরির হাট। লালমাটির দেশ বলতে গেলে আমার মনে হয় একটা আড্ডাই সেটা কমপ্লিট করা ভীষণ টাফ, ঠিক যেমন আমার টাফ মনে হচ্ছে। আপনার যদি কিছু আইডিয়া আসে, বা আমার মনে হয় লালমাটির দেশ বলতে আপনার কাছে ডেফিনেশনটা কি যদি আমি জিজ্ঞাসা করি, তাহলেও আমি সেটা জানতে চাই উত্তর। এবং অবশ্যই আমাকে উত্তর জানাতে হবে, এবং তার সাথে সাথে আমার সাথে থাকতে হবে আর ফলো করতে হবে www.radiobanglani.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকে, আর সেই মুহূর্তগুলোকে সঙ্গে করে আমাদের কিন্তু আজীবন এগিয়ে চলার একটা পথ প্রশস্ত হয়। তো আমরা প্রত্যেক দিনই ভাবি নতুন কিছু হবে, আর নতুনের আশাতেই আমরা বুক বাঁধি, আর এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের জীবনের কিছু কিছু মুহূর্ত এমন থাকে যে মুহূর্তগুলোয় হয়তো এমন কিছু নতুনের মধ্যেও কোথাও একটা অন্যরকম নতুনের গন্ধ পাওয়া যায়। ঠিক যেরকম আমাদের জীবনে আমরা যখন খুব আনন্দ পাই এমন একটা কঠিন মুহূর্তকে জয় করে আমাদের প্রচণ্ড আনন্দ হয় ভেতরে, তখন কিন্তু আমরা কেঁদে ফেলি। আর সেই কান্নাটা, ওই বলে না যে সুখেও কেঁদে ওঠে মন, ঠিক সেরকমভাবেই আমাদের এই মন এতটাই একটা সূক্ষ্ম জায়গা যেখানটায় সামান্য আনন্দেই আমরা কিন্তু আনন্দিত হই, আবার সামান্য দুঃখেই আমরা আবার প্রচণ্ডভাবে ভেঙেও পড়ি। তো সেই কথাকে মাথায় রেখে, সেই ভাবনাকে বজায় রেখে আমাদের কিন্তু হৃদয় বারবারই এটাই বলে ওঠে যে আমাদের ভালো থাকতে হবে। আর সেই ভালো থাকতে গেলে যদি কেঁদেও কোথাও হালকা হয়ে ভালো থাকা যায়, সেটাও একরকম ভালো থাকা। আমাদের আজকের আড্ডা সেই রকম কিছু ব্যাপারকে সঙ্গে করে। তো কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা শ্রাবণের ধারার মতো। শুনতে থাকুন সৌভিকের সঙ্গে শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে গান মুসাফিরে। এখন

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

এখানে গলি গুঁজে হোঁচট লাগে পায়, পলকা সংসার এখানে কার, জন্ম মৃত্যুর প্রগাঢ় কৌতুকে হাসিও কান্নার সারাত সার, হাসিও কান্নার সারাত সার। এ যেন নিশি ডাক মৃতের হাত ছানি, এ যেন কুহকের অজানা বীজ, এমন মোহময় কিছুই কিছু নয় হৃদয় খুঁড়ে তোলা মায়া খনিজ। আমাকে যেতে হবে এখন।

ধ্বনিগুলি স্মৃতিকে খায়, আমাকে টান মারে রাত্রি জাগা নদী, আমাকে টানে গূঢ় অন্ধকার, আমার ঘুম ভেঙে হঠাৎ খুলে যায় মধ্যরাত্রির বন্ধ দ্বার, আমাকে টান মারে রাত্রি জাগা।

ফিরেলাম কয়েক গানের পর আজকের এই বিশেষ আড্ডা গান মুসাফিরে শ্রাবণের ধারার মতো নিয়ে। তো সত্যি বৃষ্টি আমরা কে না ভালোবাসি। একটা ছোট্ট শিশুও হয়তো জানলার ওপারে যদি বৃষ্টি ঝমঝম করে দেখে সেও কিন্তু দাঁড়িয়ে পড়বে এবং তারও কিন্তু সেই ছোট্ট হাতটা বারান্দা বা রেলিংটাকে পেরিয়ে হাতটা বাড়াতে চাইবে সেই জলটা যেখান থেকে পড়ছে সেখানে একটু স্পর্শ পেতে। তো এইভাবেই আমাদের প্রত্যেক দিনের লড়াইতেও আমরা কিন্তু এইভাবেই একটু আনন্দ খুঁজে নিতে পছন্দ করি। আর সেই আনন্দের মধ্যেই কোথাও আমাদের চোখের কোণে জলটাও চিকচিক করে যখন আমরা আনন্দের চরম সীমায় পৌঁছে যাই। তো ভাবতে ভালো লাগে কিছু কিছু মুহূর্ত আমাদের জীবনে এমনটাই গুরুত্বপূর্ণ থাকে যেগুলোকে সঞ্চয় করে রাখার সবথেকে দরকার। আমাদের জীবনের প্রত্যেক দিনের কঠিন লড়াইয়ের মধ্যেও দুঃখ তো থাকেই, ফেলে আসা থাকে, হারিয়ে যাওয়া থাকে, না দেখা পাওয়া থাকে, আমাদের হয়তো অপেক্ষার একটা দীর্ঘ পথ চলা থাকে। তার মধ্যে কোথাও আমাদের এই যখনই হালকা হওয়ার মুহূর্ত আসে তখন যেন মনে হয় ওই চার্লি চ্যাপলিনের ওই কথাটা, যে বৃষ্টির মধ্যেও দাঁড়িয়ে চার্লি চ্যাপলিন তার দুঃখের ব্যাপারটাকে নিমেষে মিটিয়ে নিতে পারতেন ভিজে। আমাদের আড্ডা জারি থাকবে, তাই কোথাও যাবে না, সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটি গানের পর আবারও আজকের এই বিষয়ের আড্ডা শ্রাবণের ধারার মতো নিয়ে। এখন গান

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: ফিরে এলাম আবারও কয়েকটি গানের পর আজকের এই বিশেষ হাটটা শ্রাবণের ধারার মতো নিয়ে। তো আমরা জানি যেহেতু এই সময়টা শ্রাবণ মাস চলছে, আর এই সময়টায় যদি কখনো পাহাড়ের কোলে গিয়ে দাঁড়ান এবং দূর থেকে যে অবিরাম ঝর্ণার ধারা ঝরছে সেখানে এক মনে দাঁড়িয়ে থেকে শুধু ভাবুন তো, এই গানটা যদি আমাদের নেপথ্যে বাজে শ্রাবণের ধারার মতো পড়ুক ছড়ে, তো সত্যিই আপনার কখনো মনে হবে পাহাড় কি দুঃখ পেয়েছে, তাই এত কাঁদছে কেন? সত্যি এই যে একটা অদ্ভুত উপলব্ধি আপনি কিন্তু করতে পারবেন যদি আপনি এই সময় পাহাড়ের কোলে গিয়ে একবার একটু দাঁড়ান এবং পাহাড়ের একদম যে জায়গাটা যেখানে নিশ্চুপ শান্ত, দূরে একটা আওয়াজ করলে চারপাশটা একদম ছড়িয়ে যায়, আর সেই পাহাড়ের কোলে দূরে দেখছেন ঝর্ণা পড়ছে অবিরাম, সেখানে যদি একটু গিয়ে দাঁড়িয়ে নিজের মনের মতো করে নিজের দুঃখগুলো যেন যেখানে যদি আপনি দেখেন, ওই যে বলে না কিছু কিছু দুঃখ পাহাড়ে ফেলে রাখতে হয় তাহলে ভালো থাকা যায়, হ্যাঁ কিছু দুঃখ যা ভেতরে জমে থাকা কষ্ট যান সরাসরি পাহাড়ে আর তার ওই গভীর খাদের মধ্যে সেই কথাগুলোকে ফেলে দিন, ভালো থাকবেন, কথা দিলাম, কারণ এটাই ভালো থাকার সঠিক পথ, সব কথা গায়ে মাখতে নেই। দেখুন আবার ফিরে আসবো আজকের এই স্পেশাল আড্ডা শ্রাবণের ধারা মতো নিয়ে, এখন গান
1: কাটে যদি রাত গুলো।

তাই না? আর এভাবেই আমরা একসঙ্গে আড্ডা জমে ওঠে প্রতিদিন। তো আমাদের আজকের আড্ডা শ্রাবণের ধারার মতো, সত্যি আমরা জীবনের এমন কিছু কিছু মুহূর্ত কাটাই যে মুহূর্তগুলোয় হয়তো আমাদের মনে হয় আর হয়তো ভালো থাকার কোনো আশা নেই। সেই আশার মধ্যে যখন একটা অদ্ভুত রকমের ইন্সপিরেশন আপনাকে উজ্জীবিত করে তোলে, তখন তো চোখ দিয়ে জল বেরিয়েই পড়ে। কিংবা ধরুন দীর্ঘদিন, বহুদিন পর এমন একজন মানুষের সঙ্গে দেখা পেলেন, এমন একজন বন্ধুর সঙ্গে আপনার দেখা হলো যে একটা সময় আপনার নয়নের মনে ছিল, ভাবুন তো, তার জন্য চোখে জল আসবে না? স্বাভাবিক, আসতে বাধ্য। এবং সেই আশার মধ্যে যখন আপনি শুনবেন এবার সেই বন্ধুটাই আপনার বাড়ির উল্টো দিকে থাকছে, থাকবে, সে ফিরে এসছে, আবারও সেই আড্ডা জমে উঠবে, আবারও সেই পুরনো স্মৃতি ফিরে আসবে। এটাই তো, এটাই তো জীবন যেভাবে চলছে, ওই যে বলে না একটা চক্রাকারে চলছে, কিন্তু মানুষ ভুল করলেও কিন্তু এই জন্মেতেই তার উত্তর কিন্তু মেলে এবং তাকে শোধ করে যেতে হয়। ঠিক এমনটাই লেখা থাকে বিভিন্ন বইতে। ঠিক সেরকম জীবনের দুঃখগুলোও কিন্তু মিটেও যায় এই জন্মেই। অনেক মানুষ আছেন যারা হয়তো এক জায়গায় এখন থাকেন, যে জায়গায় আগে থাকতেন সেই জায়গার সামনে গেলে ভীষণ কষ্ট হয়, ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ে যায়, কারণ উপায় না থাকা সত্ত্বেও আপনাকে ছেড়ে যেতে হয়েছিল সেই জায়গাটা, সেই পৈতৃক ভিটে মাটিটা। কিন্তু আজ সেখানে শূন্য, বা সেখানে অন্য কোনো ইমারত করেছে, তার সামনে দাঁড়িয়েও মনে পড়ে যায় সেই স্মৃতির বিকেলটা, সেই স্মৃতির ভোরবেলাটা। স্বাভাবিক, তখন তো চোখে জল আসবেই। আমাদের জীবনে কঠিন মুহূর্ত বলতে তো এগুলোই, কঠিন মুহূর্ত তো যাকে বিশ্বাস করেছিলাম সে যখন ধোকা দেয়, কঠিন মুহূর্ত তো যখন সব পেয়েও যেন সত্যি কিছু একটা হারিয়ে ফেললাম। সঙ্গে থাকুন, আবারও ফিরব আজকের এই স্পেশাল আড্ডা শুধুমাত্র গান মুসাফিরে। শুনতে থাকুন শ্রাবণের ধারার মতো কয়েকটা গানের পর আবারও।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lovedesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
5: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি।
6: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি।
5: ওরে ও তরুণীশা বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদি।

0: কে সে রাজা, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে,
1: হা হা হা পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কে।

0: কারারই ভিত্তি নাড়ি, তেরে দেখি ভীম কারারই ভিত্তি নাড়ি।
1: লাঠি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পাড়ি। লাঠি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো।

তো দেখতে দেখতে আমাদের আড্ডা আড্ডি একদম শেষ দিকে আমরা পৌঁছে গেছি। তো একটা মজার ব্যাপার বলি, এই যে শ্রাবণের ধারার মতো কারোর চোখ দিয়ে জল টপ টপ টপ টপ করে পড়ে গেলে তার প্রতি আমাদের ভীষণ সহানুভূতি জাগে, বা আমাদের জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে কী হয়েছে, এরকম কাঁদছিস? ভাবুন যখন আপনি জিজ্ঞেস করলেন, নেই তোর কী হয়েছে, এরকমভাবে কাঁদছিস? তো দেখে তো সব ঠিকই আছে, কোনো অসুবিধা কিছু মনে হচ্ছে না। না, চোখে না প্রচুর ঠান্ডা লেগেছে। তো এই যখন আপনি শোনেন ব্যাপারটা, এর মধ্যে কিন্তু একটা অদ্ভুত মজা আছে। এই ঠান্ডা লাগার নেপথ্যেও কিন্তু এই শ্রাবণের ধারার মতো ব্যাপারটা চলে আসে, সত্যি তো। আর সেই শ্রাবণের ধারার মতো ব্যাপারটা আবার আরেক দিকে, ছোট্ট শিশুর পিঠে যখন দুমদাম পড়ে তখনও কিন্তু শ্রাবণের ধারার মতোই ব্যাপারটা চলে, আর একটা তারকস্বরের চিৎকার হয়ে যায়। কারণ আমাদের এখনই অনেকের দেখার চোখটা পাল্টে গেছে, কেউ হয়তো কেন কাঁদছে বুঝতে পারে না, আবার কেউ কাঁদছে দেখলেও পাশ কাটিয়ে দূরে সরে যায়। স্বাভাবিক, প্রত্যেকেরই কাজ, প্রত্যেকেই নিজের নিজের জগতে ব্যস্ত, সময় নেই, সত্যি তো সময়ের বড় অভাব। তাই সময়ের কাজ সময় সারতে হয়, কিন্তু সবসময় আমরা সময়ের কাজ সময় সারতে পারি না, তখনই হয় সমস্যা। আর সেই সমস্যার কারণেই মাঝে মাঝে হয়তো চোখের কোণে ভিজে যায়, স্বাভাবিক না? সেই চোখের কোণে ভিজে যাওয়াটাও একটা আমাদের কাছে মনে হয় আমরা ভীষণ অনেক কিছু এক্সপেক্ট করি। না, এক্সপেক্ট করাটা সবসময় ভুল। সময়ে যেরকমভাবে এগোচ্ছে আপনাকেও সেভাবে এগোতে হবে। তাই হ্যাঁ, সময়ের কাছে সময় হয়নি ব্যাপারটা ঠিক, হবে, কিন্তু ওই অপেক্ষা, অপেক্ষাকেও গুরুত্ব দিতে হবে। আমাদের আড্ডা আছে পর্যন্তই, কেমন লাগলো? 4475039657 1 2 অবশ্যই জানাবেন। আর এভাবেই শুনতে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলাদেশ.com।

এই যে প্রত্যেকটা দিন আপনার সঙ্গে আমার কিছু বিশেষ মুহূর্ত আপনার এবং আমার মনের লকারে সেভড হয়ে রয়েছে, সেটা কিন্তু ভীষণ দামি একটা জিনিস। এটা নিশ্চয়ই আপনিও মানেন? হ্যাঁ, আমি এই কথাটা ভীষণ মানি। এখন এই মুহূর্তটায় আপনি রয়েছেন আমার সঙ্গে এবং আমি আপনার সঙ্গে রয়েছি। সেই মুহূর্তটা মনে হবে আপনার অতিরিক্ত চিন্তা ভাবনা, দুশ্চিন্তা বা এমন কোনো বিষয় যেটা আপনাকে ভীষণভাবে কুড়ে কুড়ে খাচ্ছে বা আপনার মানসিক শান্তিটাকে নষ্ট করছে, সেই মুহূর্তর থেকে একটু বেরিয়ে এসে নিজের যা করতে ভালো লাগে বা নিজের একটা মুহূর্ত এমনভাবে কাটান, সেই মুহূর্তটাকেই স্পেশাল করে দিন। কিভাবে স্পেশাল করবেন পরে বলছি, তার জন্য শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: আমাকে এ শহরের অলিগলি সে পাঠালো উপহার।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ। আর হ্যাঁ, আমাকে শুনতে হলে অবশ্যই ওয়েবসাইটটা জানতে হবে। আমাদের ওয়েবসাইট হলো www.radiobanglanet.com। হ্যাঁ, তো যেটা নিয়ে কথা হচ্ছিল, আপনার কঠিন মুহূর্তটাকে কি করে স্পেশাল করবেন। দেখুন, সব মুহূর্ত আমাদের কাছে খুব স্পেশাল হবে এমনটা নয়। কঠিন পরিস্থিতি যদি জীবনে না আসে, তাহলে স্পেশাল মুহূর্তগুলোকে উপভোগ করতে পারবেন না, এটা সত্যি। কিন্তু তার মানে এই নয় যে আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তই ভীষণ কঠিন হবে, সেটা নয়। আপনি ভীষণ কষ্টে আছেন, আপনার মনটা খুব বিষণ্ণ, বা আপনি এমন কিছু একটা নিয়ে ভাবছেন যেটা সমাধান করে উঠতে পারছেন না, প্রেয়ার্স করুন, প্রার্থনা করুন, আপনার ভালো মুহূর্তকে ম্যানিফেস্ট করুন। দেখবেন, আজকের কঠিন মুহূর্তটা কেটে গিয়ে আগামীতে ভালো মুহূর্ত আসতে বাধ্য, কারণ কঠিন সময় কাটে। হ্যাঁ, যদি আপনি ওই কঠিন মুহূর্তটার মধ্যে যাপন করতে থাকেন আর এটা ভেবে নেন যে ভালো মুহূর্ত আর আসবে না, তাহলে কিন্তু খুব চাপ আছে বস। তাই ভালো মুহূর্তকে ম্যানিফেস্ট করতে হবে, ইটস আ প্র্যাকটিস, এভরি ডে প্র্যাকটিস করতে হবে, ভালোভাবে বাঁচতে হবে, পজিটিভ থাকতে হবে। এই যে এই মুহূর্তটা আমার জন্য দারুণ স্পেশাল, কেন বলুন তো, আপনি আমাকে মন দিয়ে শুনছেন, আর আমিও আপনার কাছে পৌঁছে যাচ্ছি আপনার মনের মধ্যে। তাই এই স্পেশাল মুহূর্তগুলো আপনার এবং আমার মধ্যে রয়ে যাবে, আমি জানি। আপনার যদি এমন কোনো বিশেষ মুহূর্ত থাকে যে মুহূর্তটা আপনাকে নতুন করে বাঁচার রসদ জুগিয়েছে, নিশ্চয়ই আছে এমন কোনো মুহূর্ত বা এমন কোনো মানুষ যে আপনার মুহূর্তগুলোকে, জীবনের অনেক মুহূর্ত সুন্দর করে দিয়েছে, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা +447503965712। পরে দুটো গান আপনার সেই বিশেষ মুহূর্তকে উৎসর্গ করলাম। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglanet.com এ, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ, মন যখন নিরুদ্দেশ। ও, আপনারও নিশ্চয়ই আমাদের প্রত্যেকটা মুহূর্তের আপডেট চাই? তাহলে অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। এখনও যদি আপনার ফলো না করা হয়ে থাকে তাহলে অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ। হ্যাঁ, তো ফিরে আসি আড্ডায়। কিছু কিছু মুহূর্ত আমাদের জীবনে এতটাই স্পেশাল হয়, সেটা যখন আমাদের কাছে আসে তখন কিন্তু আমাদের পাস্ট ট্রমা, স্ট্রেস, সেগুলোকে বিরতি দিয়ে মুহূর্তগুলোকে আলিঙ্গন করতে হবে। তখন কিন্তু ওই জিনিসগুলোকে আর ভাবলে হবে না। আমি জানি পাস্ট ট্রমা, স্ট্রেস, অ্যাংজাইটি বা এমন কোনো ঘটনা আপনাকে কুরে কুরে খাচ্ছে সেই সময়টা, সেগুলো ভোলা যায় না। কিন্তু এমন কোনো মুহূর্ত আছে, এমন কিছু স্পার্ক আছে, সেই মুহূর্তগুলো যখন আসবে সেগুলোকে কিন্তু আপনাকে আলিঙ্গন করতে হবে। দেখবেন আপনার ট্রমাগুলো কোথায় যেন টাটা বাই বাই হয়ে গেছে। তাই সেই বিশেষ মুহূর্তগুলোকে আলিঙ্গন করুন, ভালো থাকবেন, সুন্দরভাবে বাঁচতে পারবেন। তাই আমি অবশ্যই বলবো মুহূর্তে বাঁচুন, এই মুহূর্তটা আপনার জন্য ভীষণ স্পেশাল হোক। পরের গানটা আপনার যে কোনো একটা বিশেষ মুহূর্তকে সাক্ষী রেখে আপনাকে আমি ডেডিকেট করলাম। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, কথা হচ্ছিল মুহূর্ত নিয়ে, মুহূর্তে বাঁচা নিয়ে। মানে এই মুহূর্তটা বা যেই মুহূর্তটা আপনার জন্য ভীষণ স্পেশাল, সেই মুহূর্তটার কথা মনে করে আপনার দেখবেন যখন মনটা ভীষণ খারাপ থাকবে তখন কিন্তু সেই মুহূর্তটাকে মনে করে আপনার মনটা ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। এটা একটা ম্যাজিক। তবে কিছু কিছু মানুষ কিন্তু ভালো মুহূর্ত আমাদের উপহার দেয়, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। এমন কিছু মানুষ আছে যারা এক মুহূর্তের জন্য এসে মনটা ইনস্ট্যান্ট ভালো করে দেয়, ভিতরের ভেঙে যাওয়া আমিটাকে নিজের অজান্তেই যেন মেরামত করে দেন। কিছু মানুষের মধ্যে না একটা পজিটিভ অরা আছে, একটা পজিটিভ ভাইবস আছে, সেই ভাইবসগুলো না ক্যাপচার করে আমাদের সেই ভাঙাচোরা মনটা। আমি জানি আপনার জীবনেও এরকম একজন বা কয়েকজন মানুষ ডেফিনেটলি আছে। যদি এরকম কোনো মানুষ থাকে আর এরকম বিশেষ কোনো মুহূর্তের গল্প থাকে তাহলে অবশ্যই আমাকে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই মনে আছে, তাও বলছি +447503965712। তাহলে জানাচ্ছেন তো সেই বিশেষ মানুষটা আপনার বিশেষ মুহূর্তকে যারা বাঁচিয়ে রাখছে সেই গল্পটা। তাহলে অবশ্যই মুহূর্তে বাঁচুন আর শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

ভালো মুহূর্ত কিন্তু আমাদের জীবনে ভীষণ কম আসে, এবং কিছু মুহূর্ত আছে যে মুহূর্তগুলো আমরা উপভোগ করতে না করতে সেই মুহূর্তগুলো কিন্তু আমাদের হাত থেকে বেরিয়ে যায়। তাই ভালো মুহূর্ত আসলে আমি বারবার বলছি, সেটাকে আগলে রাখুন, সেটাকে আলিঙ্গন করে বাঁচুন। এই যেমন সময় বাবা জীবন আমাকে বলছে, এই বিশেষ মুহূর্তটায় আমাকে থামতে হবে, কারণ সময় প্রায় শেষের দিকে। আমার না মাঝে মাঝে ভীষণ মানে অভিমান হয় সময়ের ওপর, কেন বলুন তো? যখনই আপনার আর আমার আড্ডাটা একদম জমজমাট একটা পর্যায়ে চলে যায়, তখনই সময় বলে আমি এবার শেষ। এরকম না মানে ঠিক ভালো লাগে না। যাই হোক, আজকের এই সময়টা শেষ না হলে, আজকের এই মুহূর্তটা শেষ না হলে কালকের মুহূর্তটা কীভাবে আসবে? ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, মুহূর্তে বাঁচুন। আগামীকাল আরও আড্ডা হবে, নতুন কোনো গল্প হবে, নতুন বিষয় জানা যাবে। আজকের এই মুহূর্তটা আমি আমার মনের লকারে সেভড রাখলাম। তাহলে আজ আসি, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

মেঘের আড়ালে ঢেকে থাকা সেই রং ধনুকে চাই। সত্যি মেঘের আড়ালে এইরকমই লুকিয়ে থাকে কত অপূর্ব সব দৃশ্য, কত মিষ্টি মিষ্টি সব গল্প। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আমরা এই যে মেঘের আড়ালে ঢেকে থাকা যে নানা রকমের অপূর্ব সব সৌন্দর্যের কথা বলছি, সেখানে এই রংধনুর কথা তো বলতেই হয়। কারণ যখন সত্যি আকাশ মেঘাচ্ছন্ন, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির তো একটা সৌন্দর্য অবশ্যই রয়েছে, তবে তার সঙ্গে সঙ্গে আমাদের এটাও মনে হয় এই মেঘ বোধহয় আর কাটবে না। কিন্তু আবার আমরাই কিন্তু দেখতে পাই যে মেঘ ধীরে ধীরে কেটে যায়, আর আড়াল থেকে যখন রোদ এসে পড়ে আর সেই আকাশ জুড়ে রংধনু ছড়িয়ে পড়ে, তখন মন মুহূর্তে কোথায় যেন হারিয়ে যায় আর সেই অপূর্ব দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আজ এই মেঘের আড়ালে লুকিয়ে থাকা নানা সৌন্দর্যের গল্প নিয়ে থাকবো আমাদের পপকর্নে। আর এখন পরপর তিনটে গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in। খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

দার্জিলিং এর চা যা স্বাদে গন্ধে জগৎ বিখ্যাত, আর সেই জন্যই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে হয়তো সেই দার্জিলিং এর চায়ের স্বাদ নেওয়া যায়। কিন্তু দার্জিলিং বললেই আমাদের আরেকটা কথাও কিন্তু মনে পড়ে, সেটা হলো কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি মেঘের আড়ালে ঢেকে থাকা বিভিন্ন সৌন্দর্য নিয়ে, আর সেখানেই উঠে আসে কাঞ্চনজঙ্ঘার কথা। কারণ কাঞ্চনজঙ্ঘার সেই অপূর্ব দৃশ্য দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষ দার্জিলিংয়ে যান, আর সেখানে গিয়ে সেই ভোর তিনটে থেকে টাইগার হিলে গিয়ে দাঁড়িয়ে থাকেন, অপেক্ষা করেন যে কখন সূর্যোদয় হবে, আর সেই তুষারাবৃত যে কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গ সেখানে এসে যখন সেই রোদের যে আলো পড়বে, আর সেই আলোতে সে এক অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করবে। কিন্তু অনেক সময় হয় যে সেই ভোর তিনটে থেকে দাঁড়িয়ে রয়েছেন অথচ মেঘে ঢেকে গেল, তাই সেই সৌন্দর্য মিস করতে হলো, তাই মনটা তখন কিন্তু ভীষণ খারাপ হয়ে যায়। কিন্তু যদি সেই মেঘ সরে গিয়ে আবার সেই অপূর্ব দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, সেই নৈসর্গিক দৃশ্য যা মুহূর্তে মনকে এক অন্য জায়গায় নিয়ে যেতে পারে, আর সেই মেঘের আড়ালে ঢেকে থাকা নানা সৌন্দর্য যা আমাদের সত্যি অসাধারণ লাগে। আমাদের এই আজকের এই গল্প আড্ডা জারি থাকবে, তবে গানের ওপারে। চলো শুনে নি পরপর দুটো গান। ফিরছি আমি অনামিকা গানের ওপারে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

রাতে জ্যোৎস্নালোকে ভেসে বেড়াতে বেড়াতে গুনগুনিয়ে ওঠা, আর তার সঙ্গে অপূর্ব এক ভালো লাগা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আজ পপকর্নে আমরা কথা বলছি মেঘের আড়ালে ঢেকে থাকা সৌন্দর্য নিয়ে, আর সেখানে উঠে আসছে বাদলা দিনের পূর্ণিমা রাতের কথা। কারণ সেই পূর্ণিমার চাঁদ যে সৌন্দর্য সত্যি সকলকে মুগ্ধ করে, যদি এরকম মেঘ করে সেই চাঁদকে ঢেকে দেয় তখন সত্যি আমরা কিন্তু সেই সৌন্দর্যকে উপভোগ করতে পারি না, তখন আমাদের কেমন একটা মন কেমন করে। কিন্তু মুহূর্তে যদি সেই মেঘ সরে গিয়ে আবার সেই স্বমহিমায় আমরা চাঁদকে দেখতে পাই, সেই যে একেবারে গোলাকৃতির উপর থালার মতো চাঁদ, আর তার সঙ্গে সেই স্নিগ্ধ জ্যোৎস্না, আর সেই আলো যখন এসে পড়ে আমাদের এই ধরাতে, তখন সত্যি আমাদের গুনগুনিয়ে উঠতে ইচ্ছে করে। মনে পড়ে সেই গান, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। চলুন শুনে নি, তারপর আবার ফিরছি গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: 10% জীবনেও কারেক্ট হয় না,
1: শুধরে না
0: উচ্চারণ এই বয়সে ইম্পসিবল।
1: তাই বলে বলবে ভুল?

আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। সত্যি আমাদের সারা বিশ্বে এত সৌন্দর্য যে আমাদের ভাবলে অবাক লাগে। আর সেখানে আমরা যখন আজকে সেই মেঘের আড়ালে ঢেকে থাকা সৌন্দর্যের কথা নিয়ে গল্প করছি, সেখানে অবশ্যই উঠে আসে তারায় ভরা আকাশের কথা। কারণ তারায় ভরা আকাশ দেখতে কিন্তু ভারী ভালো লাগে। আর অনেকেই ছোটবেলা থেকেই আকাশ নক্ষত্রদের নিয়ে এক অদ্ভুত টান অনুভব করেন, আর সেই টানেই ছুটে যান খোলা আকাশের নিচে। ঝকঝকে আকাশে সেই তারায় ভরা আকাশ দেখতে তাদের ভারী ভালো লাগে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে তারায় ভরা আকাশের কথা বলছি, যদি সত্যি কোথাও যাওয়া হয়েছে খোলা আকাশের নিচে, আর সেই আকাশের যে নক্ষত্রদের, সেই নক্ষত্রদের খুব ভালো করে নিজেরা দেখব বলে টেন্ট করে আছি,

এক ফ্লাস কফি নিয়ে একেবারে রেডি, এমন সময় মেঘে ঢেকে গেল আকাশ। সত্যি মনটা কিন্তু তখন ভীষণ খারাপ হয়ে যায়। কিন্তু যদি সেই মেঘ কেটে যায় আর তার সঙ্গে সঙ্গে আবার হাজার হাজার নক্ষত্রদের সেই ঝকঝকে আকাশে আবার দেখা যায়, তাহলে মন নিমেষে একেবারে কয়েক আলোক বর্ষ দূরে চলে যায়। আমরা আমাদের আজকের এই আটটা গল্প জারি রাখব, তবে এখন শুনব পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

পর দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি মেঘের আড়ালে ঢেকে থাকা বিভিন্ন সৌন্দর্য নিয়ে, যেখানে উঠে এলো রং ধনুর কথা, উঠে এলো বরফে আবৃত কাঞ্চনজঙ্ঘার যে পর্বত শৃঙ্গ, সেই শৃঙ্গ দেখার অভিজ্ঞতার কথা, উঠে এলো তারায় ভরা আকাশের কথা, জ্যোৎস্না লোকের কথা। আর এইভাবে গল্প করতে করতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে অনামিকাকে আজকের মতো বিদায় নিতে হবে। তবে আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে। তবে যেতে যেতে অবশ্যই জানতে ইচ্ছে করছে, এই যে আমরা মেঘের আড়ালে ঢেকে থাকা নানান সৌন্দর্যের কথা বলছি, সেখানে আপনার মেঘের আড়ালে ঢেকে থাকা কোন সৌন্দর্য উপভোগ করতে সবচাইতে বেশি ভালো লাগে? আর যদি সেটা চান আমার সঙ্গে শেয়ার করতে, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই একই সময়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
4: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
5: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
4: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
6: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।